0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, চব্বিশে বৈশাখ, আঠারোই জিলকাদ, সাতই মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস, তাই দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করতে ডিসি ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হল গতকাল। অন্তর্বর্তী সরকারের সময় করা সকল মামলা যাচাই বাছাই করে আগামী এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। গুজব ও অপতথ্য প্রতিরোধে সরকার একটি সমন্বিত উদ্যোগ নিতে চাচ্ছে, ডিসি সম্মেলনে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে, ব্রিফিংয়ে বললেন পরিবেশমন্ত্রী। দেশে 15 লাখ ডোজ হামের টিকা এসেছে, ভবিষ্যতে টিকার আর কোন সংকট হবে না, জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী। এবং ইরানের সঙ্গে দ্রুতই একটি চুক্তি সম্ভব বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস, তাই দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন। তিনি বলেন, সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে জনমনে ধীরে ধীরে বিশ্বাস গড়ে ওঠে, এ ব্যাপারেও তাদের যত্নবান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গতরাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের যে কোনো আইনগত ও মানবিক উদ্যোগে সরকার সহায়তা দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি মাধ্যম। জনপ্রশাসনে মাঠ পর্যায়ের প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র সমাজের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে জাগিয়ে রাখতে সম্ভাব্য সকল উপায় বের করা প্রয়োজন। পরিবারগুলো ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধ সুসংহত হয়। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হয়েছে। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, তথ্য সম্প্রচার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, সমাজ কল্যাণ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের সময় করা সকল মামলা যাচাই বাছাই করে আগামী এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্য ও সম্প্রচার সহ 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 64 জেলার জেলা প্রশাসক ও 8 বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে হওয়া সম্মেলনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ও 2009 সালের 6 জানুয়ারির আগে লাইসেন্সকৃত অস্ত্র ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানান মন্ত্রী।
3: 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক বিবেচনা এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম ইতিপূর্বে। সেই কমিটির বিবেচনায় যেগুলো নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে, সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিবে। গায়ে মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল আওয়ামী ফেসিবাদী সময়ে, আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা বিবেচনা করেছি জেলা পর্যায়ে যে কমিটিটা আমরা করে দিয়েছিলাম তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকার ভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন।
2: মাঠ পর্যায়ে মিথ্যা ও অপতথ্য প্রতিরোধে জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানও উপস্থিত ছিলেন।
4: টেলিভিশন মালিক সমিতির
3: সময়ে আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা বিবেচনা করেছি জেলা পর্যায়ে যে কমিটিটা আমরা করে দিয়েছিলাম তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকার ভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন।
2: মাঠ পর্যায়ে মিথ্যা ও অপতথ্য প্রতিরোধে জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানও উপস্থিত ছিলেন।
4: টেলিভিশন মালিক সমিতির সঙ্গেও সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এবং এটা

0: সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এবং এটা মূলত উদ্যোক্তার বিষয় এবং এখানে এমপ্লয়ার হচ্ছেন তারা, এমপ্লয়ি হচ্ছেন সম্মানিত সাংবাদিক। আমরা সরকারের পক্ষ থেকে এমপ্লয়াররা আপনাদের মতো সম্মানিত এমপ্লয়ীদেরকে যথাযথ আইন অনুযায়ী মর্যাদাবান বেতন কাঠামোতে রাখলেন কিনা, জবের সিকিউরিটি থাকলো কিনা, নিরাপত্তা থাকলো কিনা, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে নিশ্চিত করার উদ্যোগ আমরা গ্রহণ করব।
1: সম্মেলনে অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হবে।
2: গাছ লাগানো বলেন, সেটা বায়ু দূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না।
1: ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে মত বিনিময় শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে মেলার জন্য কোন মাঠ ব্যবহার করতে দেয়া হবে না।
3: আমাদের যে আটটি ইভেন্টের কোর্স আমরা কার্যক্রম শুরু করেছি, প্রত্যেকটি ইভেন্টই কিন্তু চমৎকার ভাবে আমাদের সেই 12-14 বছরের কিশোর কিশোরীরা খেলাধুলায় অত্যন্ত উৎসাহিত হয়, উদ্দীপনার মধ্য দিয়ে তারা খেলাধুলা পরিচালিত হচ্ছে।
1: এছাড়াও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সরকারের দেয়া সামাজিক প্রকল্পগুলো দুর্নীতি মুক্ত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। সবশেষ মন্ত্রী পরিষদ কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে শেষ হয় 4-দিনব্যাপী এই ডিসি সম্মেলন। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: হাম, রুবেলা, পোলিও সহ 10 ধরনের টিকা নতুন চালান দেশে পৌঁছেছে। গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই নতুন চালান আসে। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন বিমানবন্দরে টিকার এই চালান গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, ইতিমধ্যে 15 লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে, ভবিষ্যতে টিকার আর কোন সংকট তৈরি হবে না।
5: আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, আমরা 1 for each person, 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সাথে আরো রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস এন্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র।
4: স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে ইউনিসেফকে $8,36,00,000 প্রদান করেছে। আগামী 10 মের মধ্যে আরও প্রায় 1,08,00,000 ডোজ দেশে পৌঁছবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে এর বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে। গণমাধ্যমের ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত নির্ভুল তথ্য ব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ভ্রান্ত তথ্য মোকাবেলায় সমন্বিত দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি স্টেক হোল্ডার রাউন্ড টেবিল 4A সহসভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, অভিবাসী শ্রমিকদের ব্যবহারযোগ্য শ্রমশক্তি হিসেবে নয় বরং অধিকার সম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। নির্ভুল বিশ্লেষণ ভিত্তিক ও তুলনাযোগ্য অভিবাসন তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার এবং ব্যক্তিগত গোপনীয়তা মানবাধিকারের সুরক্ষার উপর মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। দ্বিপক্ষীয় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মর্যাদা, সুরক্ষা ও সবার কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় সমগ্র সরকার ও সমগ্র সমাজ ভিত্তিক সম্মিলিত পদ্ধতি গ্রহণ অপরিহার্য। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, মানব সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি গতকাল সচিবালয়ে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার গায়েল মার্টিনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেড নেগোসিয়েশন, ট্রেড ল, WTO, বিধিবিধান এবং আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা সক্ষমতা উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং বাণিজ্য খাতের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার বাণিজ্য মন্ত্রণালয় বাস্তবায়নাধীন ইসি4J প্রকল্পকে একটি সফল

0: উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের কর্মসূচিগুলোতে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভ্যালু ক্রিয়েশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব তৈরি হয়। প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল, তবে চুক্তির ধারা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে আলোচনার সুযোগ রয়েছে। তিনি গতকাল সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় সরকার। গার্মেন্টস পণ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ওষুধ শিল্প সহ বিভিন্ন পণ্যের বাজার তৈরি করতে চায় বাংলাদেশ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মোহসেন মিয়া। বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংলাপে অংশ নিয়ে একথা জানান। মন্ত্রী বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় কাজ করছে বর্তমান সরকার। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি ও নীতিগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি করছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদী আমিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, গবেষক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন ঈদ উল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসা পশুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। তিনি গতকাল রাজধানীর গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাটে কোরবানির গরু বা পশু আনা নেওয়ার সময় চাঁদাবাজির কোন ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার উপস্থিত ছিলেন। সরকার দেশের অভ্যন্তরীণ নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম 100 কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া 2.77 টাকা থেকে 18 পয়সা বাড়িয়ে 2.95 টাকা করা হয়েছে। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখার এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ বিধিমালা 2019 বিধি 27 মোতাবেক সরকার যাত্রী ভাড়ার এই নতুন হার নির্ধারণ করেছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, 100 কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া 2.38 টাকা থেকে 14 পয়সা বাড়িয়ে 2.52 টাকা করা হয়েছে, আর জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া 29 টাকা থেকে 3 টাকা বাড়িয়ে 32 টাকা নির্ধারণ করা হয়েছে। হাম ও হামের উপসর্গে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জনের হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল 5 জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে গতকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 44,260 জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা 6,099 জন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। দুই পক্ষের চলমান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে ট্রাম্প গতকাল আরও বলেন, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত করতে হবে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, আর আলোচনা ভেস্তে গেলে পুনরায় বোমা বর্ষণেরও হুমকি দেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগি যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানোর খবরকে অতিরঞ্জিত বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সর্বশেষ মার্কিন প্রস্তাবের প্রতিক্রিয়ায় তেহরান এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইরান কূটনৈতিক বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ বর্তমান যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এগিয়ে নিতে কাজ করছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স গতকাল জানায়, হোয়াইট হাউস শীঘ্রই ইরানের সঙ্গে একটি ১৪ দফা সমঝোতা স্মারকে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রথমবারের মতো বৈরুতে হামলা চালিয়েছে। এ ঘটনার পর যুদ্ধ বন্ধে সম্পাদিত চুক্তিটি ফের চাপে পড়ল। ইসরায়েল বৈরুত নগরীর দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠ দাহিয়ায় হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, হিজবুল্লার অভিজাত রাদওয়ান ফোর্সের কমান্ডারের উপর হামলার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল দেশটির পশ্চিমাঞ্চলীয় বেকা উপত্যকা ইসরায়েলি হামলায় দুজন নারী ও বৃদ্ধ সহ ৪ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ১১টি শহর থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সতর্কবার্তা জারির আগেই হামলার ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গতকাল এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছে। সূত্র জানায়, একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারের টায়ার বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ফলে এসব হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার ব্যাপারে একটি তদন্ত চলমান রয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ রাজধানী ও এর আশপাশ এলাকার বিভিন্ন মাঠে ঢাকা প্রিমিয়ার লীগের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে আবাহনী লিমিটেড সিটি ক্লাবের, ব্রাদার্স ইউনিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের, গাজী গ্রুপ ক্রিকেটার্স রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মোকাবেলা করবে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স লিজেন্ডস অব রূপগঞ্জের, গুলশান ক্রিকেট ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ঢাকা ল্যাপার্ডের মুখোমুখি হবে। সবগুলো খেলাই সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির মিউনিখে গতকাল রাতে সেমিফাইনালের ফিরতি লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির মধ্যকার ফুটবল ম্যাচ ১-১ সমতে শেষ হয়। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। সবশেষ আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ২০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৩০ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস, তাই দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করতে ডিসি ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হল গতকাল। অন্তর্বর্তী সরকারের সময় করা সকল মামলা যাচাই বাছাই করে আগামী এক মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। গুজব ও অপতথ্য প্রতিরোধে সরকার একটি সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে, ডিসি সম্মেলনে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে, ব্রিফিংয়ে বললেন পরিবেশ মন্ত্রী। দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে, ভবিষ্যতে টিকার আর কোনো সংকট হবে না, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। এবং ইরানের সঙ্গে দ্রুতই একটি চুক্তি সম্ভব বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
4: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। সবার সাথে 90.4

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুক একটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: Yeah.

বাংলাদেশ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন পিঙ্কি চলে এলাম আজকে বৃহস্পতিবার সকালবেলা মর্নিং মাইক নিয়ে জি হ্যাঁ প্রতি বৃহস্পতিবারের মতো কিন্তু পিঙ্কি চলে এলাম এবং আপনাদের সাথে এসেছি আড্ডা দিব গল্প করব তারপর গান তো অফকোর্স শুনবো আর মজার স্মৃতি নিয়ে কথা বলবো কিন্তু সেটা শনিবারে আজকে কোন স্মৃতি নিয়ে কিন্তু কথা বলছি না কারণ আজকে কথা বলবো হচ্ছে কালকে শুক্রবার কে কি করছেন না করছেন কার কি প্ল্যান সেটা নিয়ে আমি জানবো কিন্তু তার আগে আরেকটা জিনিস জানতে চাই যে আমরা যখন ছোট ছিলাম তখন পাঠ্য বইয়ের কোন চরিত্রের সাথে দেখা করার সুযোগ পেলে আপনি তার সাথে দেখা করতেন যেটা আমি আজকে পোস্টও দিয়েছি আপনাদের জন্য হ্যাঁ facebook.com/ilovethakafm পেজে একটি পোস্ট দেওয়া আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন সেই চরিত্রগুলোর মধ্যে আছে ফেলু অপরাজিতা রবীন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে আরেকজন যেটা ছিল সেটা কি সেটা দেখতে হলে যাইতে হবে আপনাদের facebook.com/ilovethakafm পেজে ঠিক আছে তো আপনারা জানতে থাকুন মানে কি আপনারা দেখতে থাকুন আমাকে জানাতে থাকুন আর হচ্ছে আমাকে লিখে পাঠিয়ে দিন হ্যাঁ আর যদি অন্য কোনো ক্যারেক্টার যদি আপনারা চান যে হচ্ছে আপনাদের মনে পড়ছে বা আপনারা ওই ক্যারেক্টার সম্পর্কে বলতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে লিখে ফেলতে পারেন আর 01841904904 তো আছেই সেখানে কমেন্ট হোয়াটসঅ্যাপ করে মেসেজ হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাকে জানাতে পারেন ঠিক আছে ওকে সো আমাকে লিখতে থাকুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামাত।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটসে।
2: এই ডাক ছড়িয়ে যাক
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

back, listeners. আপনার শুনছেন ঢাকা FM 90.4. পিঙ্কি আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। তো মর্নিং মাইকে পিঙ্কি তো আছি, আর আপনারা কে কে আছেন আমার সাথে সেটা একটু দেখে নেই, নাকি একটু পরে দেখছি। আচ্ছা হ্যাঁ, আর একটু পরেই দেখি, কারণ আরো কয়েকজন আপনারা লিখতে থাকুন, আর তারই মাঝে আমি আপনাদের সাথে কথা বলে নেই। বৃহস্পতিবারের সময়টা আসলে আমার খুব মজা লাগে, যেটা আমি প্রতি বৃহস্পতিবারই বলে থাকি, এবং আপনাদেরও নিশ্চয় মজা লাগারই কথা, বিকজ পরদিন শুক্রবার। আমার কাছে খুব তাদেরকে দেখে খুব হিংসে হয় যাদের হচ্ছে শনিবারেও তারা অফ ডে পায়, কারণ হচ্ছে ওরা একদিন রেস্ট নিতে পারে, আরেকদিন হচ্ছে ঘোরাফেরা করতে পারে, বা কোনো কাজ থাকলে বাসের সেই কাজগুলো করে ফেলতে পারে। তো তাদের দেখে আমার খুব জেলাস লাগে যে তারা দুদিন ছুটি পাচ্ছে আর আমি পাচ্ছি কয়দিন, একদিন। এই একদিনের মধ্যে এই যত সব ঘোরাঘুরি, তারপরে যে সব কাজ, তারপর হচ্ছে কি বলতে রেস্ট, সবকিছু এই একদিনের মধ্যে শেষ করতে হয়, যার কারণে শুক্রবার সকালটা ঘুম থেকে উঠার পর থেকে মনটা খারাপ হয়ে যায় যে আবার কালকে থেকে অফিস, আবার কালকে থেকে শুরু হচ্ছে সেই রোবটিক লাইফ। তো আসলে জীবন তো চলে যাবে, যা কারা কারা এমন লাকি যে যাদের শুক্র শনি দুই দিন বন্ধ, তারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ছোটবেলার কোন বইটা পড়লে আপনাদের ভালো লাগতো, যেটা এখনো মনে আছে, সেটা আমাকে জানিয়ে দিন। আমি কিন্তু একটু পরে চলে আসছি, এসে আপনাদের সাথে কথা বলছি। ওকে, কোথাও যাচ্ছেন না।

শোরুমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers
1: United. হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা, নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব
5: খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: ঢাকা FM 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
7: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

লিসনার্স, পিঙ্কি ফিরলাম আমি আবারও আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। জি হ্যাঁ, একটু আগে বলছিলাম যে ছোটবেলার কোন বই আপনারা হচ্ছে গল্পের বই পড়তে পছন্দ করতেন সেটা আমাকে জানাতে পারেন। তো আমি হচ্ছে যেটা পছন্দ করতাম, সবচেয়ে বেশি পছন্দ করতাম হচ্ছে গোপাল ভাঁড়ের হাসির গল্প, ঠাকুমার ঝুলি, তারপরে হচ্ছে মনে পড়ছে ও সিন্ড্রেলা। উফো, সিন্ড্রেলার তো সবচেয়ে পছন্দের একটা কি বলে গল্প ছিল, যেটা আসলে মানে মনে হতো যে নিজেই ওই জায়গায় পৌঁছে গিয়েছি এবং খুব ইমাজিন করতাম যে ওরকম যদি আমার সাথে হতো কেমন লাগতো। তারপর নন্টে ফোনটে, তারপর আর কি কি আছে, হারকিউলিস ভিডিওটা দেখাতো মনে হয়, হারকিউলিস আমার যতটুকু মনে পড়ছে আর কি। আর হচ্ছে আপনাদের কোন গল্পের বইটা বেশি পছন্দ হতো, মানে আপনারা পড়তেন? আমি হচ্ছে যখন জার্নি করতাম তখন বেশিরভাগ হচ্ছে গোপাল ভাঁড়ের হাসি গল্প পড়তাম, কারণ আমার কাছে মনে হতো যে ওই গল্প পড়তে পড়তে সময়টা কেটে যেত। এছাড়াও কিন্তু আরও ছিল সুকুমার রায়ের হচ্ছে পাগলা দাশু, তারপর আবোল তাবোল, হজবরলও ছিল, তারপর ছিল হচ্ছে ঠাকুমার ঝুলি, কথা তো বলেছি সেটা কিন্তু মানে খুবই ভালো লাগতো ওই ঠাকুমার ঝুলি। মনে হতো কি ঠাকুমার ঝুলি থেকে যেই সব গল্প বের হতো এত মজা লাগতো যে এসব আমি চিন্তা করতে থাকতাম। হ্যাঁ, ওই সব বই থেকে কিন্তু পরে কার্টুন যেগুলো আছে সেগুলো মেক করা হতো, কার্টুনও দেখতে খুব ভালো লাগতো, বিটিভিতে দেখাতো, যেটা বলছিলাম সিন্ড্রেলা, তারপরে হচ্ছে হারকিউলিস, তারপর ঠাকুমার ঝুলিও কিন্তু অনেকগুলো গল্প ছিল এবং গোপাল ভাঁড়ের হাসি গল্প নিয়েও কিন্তু কার্টুন বানানো হয়েছে। ওগুলো যখন দেখতাম যে আরে আমি তো এই গল্প জানি, বিকজ আমি পড়েছিলাম। তো আমার বই পড়ার মধ্যে এই সব বই আসলে ছোটবেলায় পড়েছি যেটা এখনো ভালোই লাগে, মানে এখন যদিও পড়া হয় না কিন্তু মনে পড়লে ভালোই লাগে। আপনাদের যদি থাকে আমাকে জানান, আমি একটু পরে ফিরছি, কোথাও যাচ্ছেন না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এবং মর্নিং মাইক দিয়ে পিঙ্কি কিন্তু আছি আপনাদের সাথে, আর থাকবো ঠিক ঠিক ঠিক 11টা পর্যন্ত। আর যারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি একটু আগে আপনাদের সাথে ছোটবেলার যে গল্পের বইয়ের কথা, কার্টুনগুলোর কথা বলছিলাম, তো এখন আমার একটা কার্টুনের কথা মনে পড়ে গিয়েছে, সেটা হচ্ছে পপাই কার্টুন যেটা ছিল। আপনাদের মনে আছে পপাই দ্য সেলার যে কার্টুনটা, যেটা হচ্ছে আমরা দেখতাম, আমরা বলতে আমি দেখতাম, আপনারা দেখতেন কিনা আপনাদের মনে আছে কিনা, আমার এই কার্টুনটার কথা মনে আছে কারণ ওখানে একটা ক্যারেক্টার ছিল যেটা ছিল পিঙ্কি। তো সেই কারণে আসলে অলিভ ওলিকে যে ছিল সে তাকে পিঙ্কি বলা হতো আর কি। তো যার কারণে আমার খুব মজা লাগতো ওই কার্টুনটা দেখতে, যখনই তার কোনো ক্যারেক্টার আসতো বা তার কোনো একটা সিন আসতো আমার দেখতে খুব ভালো লাগতো। আর তারা হচ্ছে যে ওই যে একটা ক্যান যে জিনিসগুলো

ব্লুটোর সাথে মারামারি করতো পিঙ্কিকে নিয়ে, তো ওই কারণে আমার খুব মজা লাগতো আর কি। তো এই কার্টুনটার কথা কার কার মনে আছে? এছাড়া আরো অনেকগুলো কার্টুন ছিল, সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে টম এন্ড জেরি, খুব মজা লাগতো টম এন্ড জেরি। এখনো আসলে এখন ওই টম এন্ড জেরি দেখলেও খুব মজা লাগে, যদিও এখন অনেক আপডেটেড কার্টুন আসছে, কিন্তু আমাদের সেই সময়কার কার্টুনের কথা আসলে আমরা কিভাবে ভুলি, তাই না? তারপরে আরেকটা ছিল না, ওই যে কি যেন নামটা ভুলে গেলাম, ওই যে কুকুরের একটা কার্টুন ছিল, কারা কারা ওই কার্টুনের কথাটা মনে আছে আমার মনে পড়ছে না নামটা, আপনারা কাইন্ডলি আমাকে একটু জানান তো, আপনারা আমাকে লিখে পাঠিয়ে দেন, ওইটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আর লিখতে থাকুন, আমি তাহলে কিছু গান শুনে চলে আসি।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ডিলার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব, অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইক নিয়ে। তো আজকে কথা বলছিলাম যে কার্টুন ক্যারেক্টার নিয়ে। তো ছোটবেলার সেই কার্টুনগুলোর কথা যেগুলো এখনো দেখলে খুবই মজা লাগে, তার মধ্যে বলেছিলাম টম অ্যান্ড জেরি, তারপরে ঠাকুমার ঝুলি, তারপর হচ্ছে পপাই, তারপর হচ্ছে আরো কি কি যেন বললাম ভুলে গেলাম। একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে কুকুরের যে কার্টুনটা ছিল ওটার নাম মনে করতে পারছি না। তো আমাকে একজন কমেন্ট করে দিয়েছে, রাইসা লিখেছে আপু স্কুবিডু। শুধু রাইসা না, আরো অনেকেই লিখেছে ওই কার্টুনটার নাম ছিল স্কুবিডু। ইয়াস, আমার মনে পড়েছে স্কুবিডু। তো খুব মজা লাগতো আসলে স্কুবিডু, টম অ্যান্ড জেরি, পপাই দ্য সেলার এগুলো দেখতে, তার পাশাপাশি মিনা কার্টুন। ও মাই গড, এটা কিভাবে ভুলি। মিনা কার্টুনের যে ক্যারেক্টারগুলো ছিল, রাজু, মিনা, টিয়া পাখিটা, উফ, ওগুলো তো বেস্ট মেমোরি ছিল আমাদের জন্য। এবং ওই গানটা আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, এই গানটা তো এখনো শুনলে খুব গুজবাম হয়। আমি জানি না আপনাদের সাথে সেই ব্যাপারটা হয় কিনা, আমার খুবই ভালো লাগে সেই সময়টার কথা মনে পড়লে। আর মিকি মাউস, উফ, মিকি মাউস দেখা যায়, তখন একটা চ্যানেল ছিল কার্টুন নেটওয়ার্ক, এখন তো অনেকগুলো চ্যানেল চলে এসেছে, কিন্তু কার্টুন নেটওয়ার্কে যখন মিকি মাউস দেখতাম খুবই মজা লাগতো। মানে কিছু কিছু কার্টুন আছে যেটা আমাদের আসলে সবসময়, এখনো আমরা যারা বড় হয়ে গেছি এখনো দেখতে ভালো লাগে, তার মধ্যে টুইটি, উডি উডপেকার, এগুলো উফ অনেক মজার ছিল। তার মধ্যে এখন যেগুলো আছে যে খুব ভাইরাল হয়েছে সেগুলো হচ্ছে ডোরেমন, নিনজা হাতুড়ি, সেখানে হচ্ছে নবিতা, শিনচ্যান, মোটু পাত্তু, মিস্টার বিন। ও মাই গড, মিস্টার বিনের কথা আমি কিভাবে বলি, মিস্টার বিনও আমাদের জন্য একটা বেস্ট মেমোরি ছিল যেটা এখনো আছে, দেখতে খুব মজা লাগে। আসলে ওই সময়টা একটা গোল্ডেন একটা সময় ছিল, এবং এত মজার মজার কার্টুন ছিল, মজার মজার সময় ছিল, মজার মজার গল্প ছিল, খুব মজা লাগতো। যাই হোক, সময় তো একদমই শেষের দিকে চলে এসেছি, পিঙ্কি তো আছি আপনাদের সাথে। আপনারা যারা যারা আমার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। শেষবারের মতো তাহলে ব্যাক করি, কিছু গান শুনে আসি, তারপর ফিরছি, কোথাও যাবেন না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: You're listening to Taka FM 90.4.
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা, নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

লিসনার্স, ফিরলাম শেষ বাড়ির মতো পিঙ্কি ছিলাম। এতক্ষণ আপনাদের সাথে অনেক মজার আড্ডা দিয়েছি, একদম ছোটবেলার আড্ডা দিয়েছি আপনাদের সাথে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনাদের সাথে সেই কার্টুন ক্যারেক্টার, কার্টুনের কথাবার্তা, মানে সবকিছু সেই গোল্ডেন সময়ের কথা মনে পড়ে আমার ভালোই লাগছে। আজকে দিনটা আশা করছি ভালোভাবেই যাবে আমার, ইনশাল্লাহ আপনাদেরও আশা করছি ভালোভাবে যাবে। আর যেহেতু কালকে শুক্রবার, এমনিতেই তো মনটা ভালো হয়ে যায় যখন শুনি, মানে জানি যে আজকে বৃহস্পতিবার, কালকে ছুটির দিন, উফ আর কি লাগে বলেন তো। আর শুক্রবারটা যাতে আশা করছি আপনাদের ভালোভাবে কাটে সে কামনা করেই কিন্তু পিঙ্কি আজকের জন্য বিদায় নেব। কিন্তু তার আগে বলে নেই যে শনিবারে কিন্তু আমি চলে আসছি, ঠিক 11টা থেকে 2টো পর্যন্ত থাকবো রেট্রো রিলোডেড নিয়ে, যেখানে পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে আপনাদের সাথে থাকবো, কথা হবে, আড্ডা হবে, তখন আপনারা আমার সাথে যুক্ত হবেন অবশ্যই। আজকের জন্য তাহলে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা FM এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

0: Rock FM
1: 90.4
2: সারা দেশে সবার সাথে। গরমে নাজেহাল অবস্থা, আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। Tigers United।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এজেন্সি ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এজেন্সি ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনই।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: সুপারমার্কেট।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Business United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 90.4 FM.

0: आप फील करें FM 90.4।
1: हेलो।
2: हाँ बोलो।
1: ए तुम्हार बाजारे लिस्ट तो झामेला आछे।
2: अच्छा नेटे कॉल दाओ तो।
1: आहा एकाने की होलो?
2: अरे एमनी हाथेर अवस्था एमनीतेई भालो ना, तार मध्ये घंटार पर घंटा कथा बोले टाका नष्ट करा दरकार आछे।
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I can.

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ডিফেন্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মি মো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আপনার মনে সুখ নাই? মামার একটু ঢাকা এবং শুনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: IS United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে?
2: সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো ঢাকা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজে। আমি আর জি রিদম কিন্তু হাজির হয়ে গেছি, ঘড়ির কাটা দেখতে দেখতে কিন্তু বরাবর পাঁচটায় চলে এসেছে। এবং আজ কি, আজ হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতিবার বিকাল পাঁচটা মানেই কিন্তু আর জি রিদম উইথ হিজ উইকেন্ড শো উইকেন্ড বাজ। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে কিন্তু আবারও চলে এলাম বন্ধুরা। সব পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে মিস করেছেন, পুরো সপ্তাহ জুড়ে যারা ঢাকা এফএম 90.4 এর সাথে থাকতে পারেননি, ট্রেন্ডি নিউজগুলোর খবর রাখতে পারেননি, খবরাখবর রাখতে পারেননি, বিভিন্ন মুভিজের খবর রাখতে পারেননি, বা হচ্ছে পছন্দের গানগুলো মিস করে গেছেন, কোনো সমস্যা নেই। আর যে রিদম কিন্তু চলে এসেছে, আজ বৃহস্পতিবার আছি বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আপনাদের সাথে, আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গতকাল কথা হয়েছিল আমাদের মিড ডে ফিল্ডে, এবং গতকাল কিন্তু মিড ডে ফিল্ডের হচ্ছে এই সপ্তাহের শেষ দিন ছিল, অর্থাৎ বুধবার ছিল, এবং বৃহস্পতিবার বরাবর সময়ের মধ্যে কিন্তু আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, আছি একদম সন্ধ্যা পর্যন্ত। আশা করছি সবাই শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন। আমি শুরুতে একটু বলে দিতে যাচ্ছি বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু টেক্সট করতে পারেন, আমাদের মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুকেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন, facebook.com/ILoveDhakaFM। ফেসবুকে কিন্তু আমার একটা পোস্ট কিন্তু অলরেডি চলে এসেছে বন্ধুরা। আমি আপনারা তো বরাবর মতোই জানেন যে রিদম যখন চলে আসে তখন কিন্তু ফেসবুকে জানিয়ে আসে যে রিদম চলে আসছে। আচ্ছা, আজকের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার ফেসবুকের পোস্টটা যদি আপনারা একটু দেখে আসেন কষ্ট করে তাহলেই বুঝে ফেলবেন। সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল যে আপনার পছন্দের কার্টুন কোনটা, ছোটবেলার স্মৃতি জানিয়ে দিন কমেন্টে। আর যে রিদম কিন্তু হাজির উইকেন্ড বাজ নিয়ে, চলে আসুন পাঁচটা থেকে আটটা পর্যন্ত, আর যুক্ত হয়ে যান শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। তো অবশ্যই আমাদের ফেসবুক পোস্টে কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের, ছোটবেলার পছন্দের কার্টুন কোনটা ছিল। এবং থাকেই তো, মানে ছোটবেলা আমাদের মোটামুটি সবারই একটা স্মৃতি আছে যে আমরা ছোটবেলা কিন্তু কার্টুন দেখে বড় হয়েছি, তো সেটা জানিয়ে দিতে পারেন। আর আরও একটা বিষয় একটু বলে দিই যে আমাদের কিন্তু একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর যদি একটু কষ্ট করে চলে যান এবং ডাউনলোড করে ফেলেন, খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন এবং শুনতে পারবেন উইকেন্ড বাজ, শুনতে পারবেন ঢাকা এফএম 90.4, শুনতে পারবেন আপনাদের বন্ধু আর জি রিদমকে। যাই হোক বন্ধুরা, চলে এসেছি, এখন টোটালি রিল্যাক্সড আছি। চলে আসুন আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে, জানিয়ে দিন কোথেকে শুনছেন এবং যুক্ত আছেন কিনা। সবার কমেন্ট পড়বো, সবার সাথে কিন্তু বেশ করে আড্ডা দিব। হোয়াটসঅ্যাপেও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি মেসেজ আসা শুরু হয়েছে, নাম্বারেও কিন্তু মেসেজ আসা শুরু হয়েছে। সবার সাথে বেশ একটা গল্প হবে আশা করছি। তো বন্ধুরা চলুন এখন একটা গানে চলে যাই, গান দিয়ে আজকের এই সুন্দর বিকালটা, এত সুন্দর একটা ওয়েদার আমরা শুরু করে দিই। গান শেষে খুব জলদি আবারও কিন্তু আপনাদের মাঝে ফিরে আসবো। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে পাঞ্জাবিওয়ালা অ্যালবামের শিরিনের করা একটা গান, পাঞ্জাবিওয়ালা। অসাধারণ একটা গান কিন্তু বন্ধু। তো চলুন গানে চলে যাই, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, উইকেন্ড বাজের সাথে থাকবেন, অ্যান্ড ঢাকা এফএম 90.4 এর সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে
1: রে? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199666। 90.4 FM।

Hello, this is RJ Rhythm back again with your weekend show, Weekend Buzz. আশা করছি বন্ধু বান্ধব সবাই ভালো আছেন, আমিও কিন্তু বেশ ভালো আছি এবং চলে এসেছি আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাস, উইকেন্ড বাস নিয়ে হাজির হয়ে গেছি বরাবর পাঁচটার দিকে, আছি কিন্তু একদম সন্ধ্যা আটটা পর্যন্ত। আশা করছি সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনবো পুরো সপ্তাহ জুড়ে। যারা ঢাকা এফএম 90.4 সাথে থাকতে পারেননি, রিদমের সাথে যুক্ত হতে পারেননি, সবার জন্য কিন্তু রিদম চলে এসেছে গল্পে মেতে ওঠার জন্য, আড্ডা দেওয়ার জন্য। এখন পর্যন্ত অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুকে কিন্তু গরম গরম অবস্থা, অনেকেই যুক্ত হয়ে গেছেন, কমেন্ট করছেন। আমি কিছু কমেন্ট একটু দেখে আসি বন্ধুরা। আমার সাথে আছেন কে, সুমাইয়া শিফা, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, গোপাল ভার বিগ ফ্যান ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ সুমাইয়া শিফা আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। হাই ভাইয়া, আমি তাসিন রংপুর থেকে আবার যুক্ত হয়ে গেলাম, তাসিন অনেক অনেক ধন্যবাদ। অমৃত বোস দাদাও কিন্তু চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল। অমৃত দাদার পছন্দের কার্টুন হচ্ছে ডোরেমন কার্টুন, ও মাই গড, ডোরেমন কিন্তু আমারও পছন্দের একটা কার্টুন ছিল। তাসিন ইসলাম মাহি লিখেছেন, তোমার সাথে আমার অনেক মিল আছে, তাই নাকি? তাসিন ইসলাম মাহি, আপনার সাথে আমার কিভাবে, কোন দিক দিয়ে মিল আছে একটু জানাবেন তো। তৌহিদুল ইসলামও কিন্তু আছেন আমাদের সাথে, তৌহিদুল বনশ্রী থেকে শুনছি, কেমন আছো, আমাকে মনে আছে তো, মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। তৌহিদুল ইসলাম আপনাকে কিভাবে বলি, সবসময় তো চলে আসেন আমাদের সাথে, সবসময় তো যুক্ত থাকেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা ফেসবুক পোস্টে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন, কোথা থেকে যুক্ত আছেন আমার সাথে, এবং আপনার পছন্দের কার্টুন কোনটা ছিল, এবং হচ্ছে আপনার ছোটবেলার কার্টুন নিয়ে কোনো স্মৃতি থাকলে সেই স্মৃতিটাও কিন্তু শেয়ার করতে পারেন। আমাদের নাম্বারেও কিন্তু অলরেডি অনেক মেসেজ চলে এসেছে, চলুন বন্ধুরা কিছু মেসেজ একটু দেখে আসি। আমার সাথে জামিল যুক্ত হয়ে গেছেন সিলেট থেকে, ভাই আমি জামিল সিলেট থেকে, অনেক পুরান বন্ধু কিন্তু আজকে ফার্স্ট এসএমএস, অনেক অনেক ধন্যবাদ জামিল আমাকে টেক্সট করার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন বন্ধু। জান্নাতুল আছেন আমাদের সাথে, ভাইয়া আমি জান্নাতুল বলছি রংপুর থেকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি জান্নাতুল, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন একটু কষ্ট করে। আমার এসএমএস ভাইয়া, আমি আলিফ প্রথম থেকে শেষ পর্যন্ত আছি, আলিফ অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হাই হ্যালো আসসালামু আলাইকুম, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, আমি আপনাদের বিগ ফ্যান, আপনারা আমার ফ্যান না, আমি হচ্ছে আপনাদের বিগ ফ্যান, যে আপনারা আমাকে শুনেন, আপনারা আমাকে এতটা ভালোবাসছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি ও জিনিয়া চলে এসেছে কিন্তু আমাদের সাথে, আর যে শোনা যাচ্ছে না রংপুরে, তাড়াতাড়ি ঠিক করো, আমি টেকনিক্যাল টিমকে জানিয়ে দিচ্ছি জিনিয়া, কোনো সমস্যা নেই। তাছাড়া কিন্তু যারা অনেক সময় ফ্রিকোয়েন্সিতে আমাদের পান না, খুব ইজিলি কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড করে ফেলতে পারেন, ঢাকা এফএম 90.4 অ্যাপটি ডাউনলোড করে ফেলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আপনি আমাদের শুনতে পারবেন এবং আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তুমি কথা দিয়ে কথা রাখো না আর যে, কথা হবে শেষ। আচ্ছা কেন, আমি কি কথা রাখলাম না? জান্নাত খন্দকার বলো কেমন নামটা, হ্যাঁ নামটা সুন্দর, বেশ ভালো লাগছে, এই নাম ধরে ডাকবো না, এমনি নাম মিল করলাম, তোমায় আর যে বলবো রিদম অ্যান্ড জিনিয়া, এটা অনেকেই জানে, এটাই ভালো তাই না? হুটহাট মার্কেট, সুন্দর, আপুর বাসায় ছিলাম, সেখানে দেখলাম আপু ছিল তাই এসএমএস করতে পারিনি, এখন বাসায়, ওয়াও আমাকে ফেসবুকেও তাহলে স্টক করা হচ্ছে। জিনিয়া অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আপনি। তো বন্ধুরা আছি কিন্তু আপনাদের সাথে একদম আটটা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গান শুনবো আমরা। এখন একটা গানে চলে যাই, খুব সুন্দর একটা গান শুনবো বন্ধুরা, গেস করেন তো কি গান হতে পারে। আচ্ছা তা গেস করতে হবে না, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অনিমেষ রয় আর পান্থ কানায়ের করা একটা গান, এ নাসিক নাসিক আপাল গিলে। হ্যাঁ বন্ধুরা চলুন নাসিক নাসিক গানটা শুনে আসি, গান শেষে কিন্তু খুব জলদি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। তো চলুন গানে চলে যাই, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, উইকেন্ড বাজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 সাথেই থাকবেন।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers
1: United। হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা, নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United. Shunchen Taka FM 90.4.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজ, আর আমি আরজি রিদম কিন্তু হাজির হয়ে গেছি, আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং বরাবরের মতোই কিন্তু বৃহস্পতিবার হাজির হয়ে গেলাম আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। পুরো সপ্তাহ জুড়ে হয়তো অনেকেই মিস করেছেন আমাকে, হয়তো অনেকে ব্যস্ততার কারণে আমাকে শুনতে পারেননি, হয়তো বা বিভিন্ন কারণে আমাদের সাথে যুক্ত থাকতে পারেননি, কোনো সমস্যা নেই, রিদম কিন্তু চলে এসেছে আপনাদের মাঝে। কোন বিষয় জানার আছে, কি নিয়ে আপনার প্রশ্ন আছে, অবশ্যই বন্ধু মেসেজ করে জানিয়ে দিন, আমাদের ফেসবুকে কমেন্ট করুন, সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই আপনাদের মেসেজ এবং কমেন্ট কিন্তু পড়ব। ফেসবুকে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং ফেসবুকের যারা কমেন্ট করছেন বা যারা কমেন্ট করবেন ফেসবুক থেকে কিন্তু সবার কমেন্ট আমি কালেক্ট করে সবার কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই আমি করব। তো আশা করছি বন্ধু এখনই ফোনটা হাতে নিয়ে নিন, ফেসবুকে চলে যান facebook.com/ilovedhakafm, আর আমার পোস্টে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে শুনছেন। বন্ধুরা, আমি একটা মজার বিষয় একটু শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমাদের খেলার খবর, বাংলাদেশের খেলার খবর। খেলার খবর মোটামুটি কে কে রাখেন একটু আমাকে মেসেজ করে জানিয়ে দিবেন, কারণ হচ্ছে অনেকেই দেখা যায় খেলার খবর কিন্তু রাখতে পারি না, বা খেলার খবর আসলে ওভাবে রাখা হয় না। বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু সবসময় ভালো খেলে এসেছে, এবং হচ্ছে তারা বরাবরের মতোই কিন্তু আসলে তাদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ভালো ভালো দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এরই সাথে আমি যদি একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে নিউজ একটু পুরনো হলেও যারা মিস করেছেন তাদের উদ্দেশ্যে আরো একবার ছোট করে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ICC T20 র্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদের সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। ICC সর্বশেষ র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে দলটি। মঙ্গলবার 5ই মে প্রকাশিত ICC সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে T20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত নিজেদের শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে। বাংলাদেশের এরকম অ্যাচিভমেন্ট, আসলে বাংলাদেশ যখন ক্রিকেট খেলা বলেন বা ফুটবল খেলা বলেন, বাংলাদেশ যখন তার পারফরমেন্সের মাধ্যমে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যখন এগিয়ে যায়, তখন এই বিষয়টা আসলেই ভালো লাগে। এবং আমার যেটা মনে হয় যে বাঙালি হিসেবে আমাদের অনেকটাই কিন্তু প্রাউড ফিল হয়, হ্যাটস অফ দেম, খুব ভালো খেলেছে এবং তারা কিন্তু আসলে ভালো পারফরমেন্স করছে। আশা করছি সবসময় বাংলাদেশ এভাবেই ভালো পারফরমেন্স করে যাবে, এবং হচ্ছে আমাদেরকে এরকম সব খুশির খবর কিন্তু আমাদের দিবে। বন্ধুরা, অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে, অনেকেই কিন্তু লিখছেন, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। আমার সাথে কে আছেন? হ্যালো লিসেনার, ওয়েলকাম ব্যাক এগেইন, আমি সাইলেন্ট মিস্ত্রি ম্যান থুকু আর জি রিদম, মজা করলাম ভাইয়া, কিছু মনে করবেন না, এই কথাটা খুব পরিচিত হয়েছে তাই আপনার সাথে বলে ফেলি। আমি পাখি রংপুর থেকে ফাজলামি করলাম। পাখি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ফাজলামি করার জন্য, এবং হচ্ছে খুব ভালো লেগেছে যে আপনি আমার ডায়লগটাই মুখস্থ করে ফেলেছেন। যাই হোক, আমি আসলে এটা বলি না, আমি যেটা বলি সেটা হচ্ছে হ্যালো লিসেনার্স, দিস ইজ আর জি রিদম ব্যাক এগেইন। যাই হোক, ট্রাই করেছেন, খুব খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ পাখি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে শিহাব আছেন, শিহাব অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তারপর আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রংপুরে তো আবার গরম শুরু হয়ে গেল। আমি হাফসা, হাফসা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। হ্যালো রিদম ভাই, আমি লাম মিঠা পুকুর রংপুর থেকে শুনছি। আপনি এসএসসি, আপনার এসএসসি ব্যাচ কত? আমি তো SSC 26। তাসরিফ খানের জীবন ভালোবাসি গানটা প্লে করো প্লিজ, কালকেও বলেছিলাম কিন্তু প্লে করো নাই, আমি চেষ্টা করব। আর আমার এসএসসি ব্যাচ হচ্ছে 2070। তারপর একগুচ্ছ কদম হাতে গানটা শুনতে যাচ্ছেন নিমু, ও নিমু চলে এসেছে, নিম্বু নিম্বু নিম পাতা। ইউ ব্রো, আমি আদর, তোমার নিউ ফ্রেন্ড, ফার্স্ট টাইম মেসেজ দিলাম, অনেক অনেক ধন্যবাদ আদর আমাকে মেসেজ করার জন্য, আশা করছি এখন থেকে রেগুলার কথা হবে আপনার সাথে। তো বন্ধুরা আছি কিন্তু আপনাদের সাথে, আটটা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আপনাদের জন্য। চলুন একটা সুন্দর গানে চলে যাই, আরমান মালিক আর সিন্দুরি ভিসার করা একটা গান, পড়ি পড়ি লেচে মনাসু। সো আশা করছি গানটা সব এনজয় করবেন এবং খুব জলদি কিন্তু আবার আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা। তো চলুন এত কথা না বলি, এখন আমরা গানে চলে যাই।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। সবাই শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান উইকেন্ড বাজ, আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে সন্ধ্যা 8টা পর্যন্ত। শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আর সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য, এবং অনেকেই কিন্তু যুক্ত আছেন আমার সাথে সেই শুরু থেকে কিন্তু যুক্ত হয়ে গেছেন। ফেসবুকেও এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাই কমেন্ট করছেন, সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু সবাই আমার সাথে যুক্ত থাকবেন। বন্ধুরা, কিছু মেসেজ একটু দেখে আসি। আমাদের সাথে কে আছেন? লাবিব আছেন রংপুর থেকে, তারপর আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে আছেন, কেউ একজন আছেন আই এম ফ্রম সিলেট, বাট আপনার বাকি নামটা একটু যদি লিখে দিতেন কষ্ট করে। সাদ মোস্ট প্রবাবলি, আমি জানি না সঠিক। সায়েম ও সিয়াম ধানমন্ডি হাতিপুর ভূতের গলি থেকে কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে সামিয়া অ্যান্ড সাদিয়া ফ্রম সিলেট যুক্ত হয়ে গেছেন। অনেক অনেক ধন্যবাদ দুজনকে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। ভাই আপনার বাসায় কে কে আছেন? আমার বাসায় আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, এই তো, আর ছোট বোন আছে একজন। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আর কে আছেন, আফরিন আভা আছেন আমার সাথে। আফরিন আভা অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন আমার সাথে। নাটোর থেকে আছেন আফরিন আভা। তারপর সানিম কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি। ভাইয়া তোমাকে দেখলে, তোমার কথা শুনলে বোঝা যায় তুমি কতটা অনেস্ট। আর ভাইয়া উইকেন্ড বাজ মানে কি বলবেন প্লিজ? আচ্ছা, উইকেন্ড বাজ হচ্ছে আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান, উইকেন্ড বাজ সাপ্তাহিক বাজ আর কি। সো পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করছেন, পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে শুনতে পারেন না, ঢাকা এফএম 90.4 শুনতে পারেন না, ট্রেন্ডি যত নিউজ আছে বা আশেপাশে যত খবরাখবর আছে রাখতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আরজে রিদম হাজির হয়ে যায় প্রতি বৃহস্পতিবার 5টা বাজে আপনাদের এই অনুষ্ঠান নিয়ে উইকেন্ড বাজ। আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন এবং এখন থেকে সবসময় কিন্তু প্রতি বৃহস্পতিবারে অবশ্যই চলে আসবেন এবং ঢাকা এফএম 90.4 কিন্তু টিউন করে ফেলবেন। জান্নাতুল হীরা চলে এসেছেন আমাদের মাঝে। ওয়াও, আমার পছন্দের কার্টুন হলো টম অ্যান্ড জেরি। তোমার পছন্দের কার্টুন কোনটা? আমার পছন্দের কার্টুনের বিষয়ে একবারে শেষে কথা বলবো, তবে আপনাদেরটা আগে জানতে থাকি আর কি। আচ্ছা, টম অ্যান্ড জেরি, কিন্তু টম অ্যান্ড জেরি আসলে মোটা, মানে টম অ্যান্ড জেরি দেখেনি বা দেখে বড় হয়নি এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। টম অ্যান্ড জেরি হচ্ছে আমাদের সবার রক্তে রক্তে কিন্তু মিশে আছে। আচ্ছা, ফেসবুক থেকে একটু ঘুরে আসি। ফেসবুক লাইভে কিন্তু অনেকেই যুক্ত আছেন। ফাহমিদা জান্নাত যুক্ত আছেন আমাদের সাথে। হাই ভাইয়া, লাইভে কিভাবে যুক্ত হব একটু বলেন প্লিজ। আমি হুমায়রা। লাইভে জয়েন হবেন বলতে রেডিওতে চলে আসতে পারেন, ফ্রিকোয়েন্সিতে তো আমাকে অবশ্যই পেয়ে যাবেন। সো টিউন ঢাকা এফএম 90.4 অ্যান্ড গেট মি। তারপর তাসিন ইসলাম মাহি আছেন আমাদের সাথে। তোমার সাথে আমার মিল হচ্ছে আমি গান গাইতে পারি, তুমিও পারো, তুমি নাচতে পারো, আমিও মোটামুটি পারি, তোমার গায়ের রং আর আমার গায়ের রং একই, অর্থাৎ কালো। যাই হোক, তাসিন ইসলাম মাহি, খুব খুশি হলাম। তাসিন ইসলাম মাহির পছন্দের কার্টুন হচ্ছে পোকেমন। ও পোকেমন, আমিও দেখেছি পোকেমন। আসলে ছেলে মানুষের একটা উইকনেস ছিল, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। মিহিরা নিহি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আবারও যুক্ত হয়ে গেলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তৌহিদুল ইসলামের পছন্দের কার্টুন হচ্ছে টম অ্যান্ড জেরি অ্যান্ড ডোরেমন। ওয়াও, টম অ্যান্ড জেরি তো দেখি বেশ আগিয়ে আছে, টম অ্যান্ড জেরি সবারই পছন্দ। আচ্ছা, তারপর কে আছেন আমাদের সাথে? হাই হ্যালো রিদম ভাইয়া, কেমন আছেন আপনি? আমি আদিবা সুলতানা শুনছি সিলেট থেকে। আদিবা সুলতানা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। সিলেট থেকে শুনছেন, খুব খুশি হলাম, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকবেন। বন্ধু চলুন এখন একটা গানে চলে যাই। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মেঘদলের করা একটা গান, মেঘদল ব্যান্ড সবাই তো চিনেন মোটামুটি, মেঘদলের একটা গান চেনা অচেনা, খুব সুন্দর একটা গান কিন্তু। তো গানটা শুনে আসি, আশা করছি খুব জলদি আবার ফিরে আসবো এবং শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা।

0: মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: মজা লাগে? লাগবই তো। কানে যে ঢাকা FM।

হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আমি কিন্তু আছি আপনাদের সাথে একদম আটটা পর্যন্ত। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজে, এবং আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। তো আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু যুক্ত আছেন সবাই, এবং শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকতে হবে। দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মেসেজ করছেন, অনেকেই লিখছেন, সবাই যুক্ত আছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি ফেসবুক কিন্তু জামাল মিয়া যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, লিখেছেন চমৎকার পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ জামাল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। চলুন কিছু মেসেজ একটু চলে যাই, কারণ অনেকেই আছেন, অনেকেই কিন্তু মেসেজ করছেন, সবার মেসেজের রিপ্লাই করবো, সবার সাথে কিন্তু বেশ করে আজকে জমি আড্ডা দিব আমরা। তারপর আমরা দেখি আমাদের সাথে স্টেশন ঢাকা FM 90.4। তো আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু যুক্ত আছেন সবাই, এবং শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকতে হবে। দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু মেসেজ করছেন, অনেকেই লিখছেন, সবাই যুক্ত আছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি ফেসবুক কিন্তু জামাল মিয়া যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, লিখেছেন চমৎকার পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ জামাল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। চলুন কিছু মেসেজ একটু চলে যাই, কারণ অনেকেই আছেন, অনেকেই কিন্তু মেসেজ করছেন, সবার মেসেজের রিপ্লাই করবো, সবার সাথে কিন্তু বেশ করে আজকে জমি আড্ডা দিব আমরা। তারপর আমরা দেখি আমাদের সাথে কি আছেন। ভাইয়া কেমন আছো? আমি রংপুর থেকে তমা বলছি।

তারপর আমরা দেখি আমাদের সাথে কি আছেন। ভাইয়া কেমন আছো? আমি রংপুর থেকে তমা বলছি, আমাকে মনে আছে তো? জি জি অবশ্যই মনে আছে, আমার তিনটা আমাদের সাথে, অর্থাৎ সরি আমার তিনটা বলতে চেয়েছিলাম, মানে আমাদের সাথে কিন্তু তিনজন তমা যুক্ত হয় প্রতিদিন। এর মধ্যে একজন তমা হচ্ছে সিলেটি তমা, দ্বিতীয় জন হচ্ছেন রংপুরি তমা, আর গতকাল কিন্তু চট্টগ্রাম থেকেও একজন তমা কিন্তু যুক্ত হয়ে গেছিলেন আমাদের সাথে। মানে সত্যি কথা বলতে যা দেখছি যে আমার এখানে তমার একটা ছড়াছড়ি, কারো যদি এক্সট্রা কোনো তমা লাগে তাহলে আমার কাছ থেকে নিয়ে যাবেন বন্ধুরা। যাই হোক, দুষ্টামি করছিলাম। তারপর আমার সাথে কে আছেন? সাবা আছেন রংপুর থেকে। হাই, আমি সাবা রংপুর থেকে। অনেকদিন পর মেসেজ দিলাম, আপনার মিষ্টি খাওয়া ছেড়ে দিতে হবে বুঝছেন, কারণ আপনার ভয়েস রীতিমতো আরো সুইট হচ্ছে। ও মাই গড, এরকম এরকম কি বলে এটাকে, এরকম সুন্দর লাইন কিভাবে, মানে আপনাদের মাথায় আসে কিভাবে আমি তো সেটাই বুঝি না। আচ্ছা, তারপর আমার সাথে আছেন, কেমন আছো রিদম ভাইয়া? আমার পছন্দের কার্টুন নারুটো। ওকে, আর লেডিবাগ, ওম নাইস, বাহ, তোমার কি? আমি হুমায়রা রংপুর থেকে। আচ্ছা, আমার পছন্দের কার্টুনের বিষয়ে একদম শেষে কথা বলবো, এই বিষয়টা নিয়ে এখন কথা বলছি না, এখন কাউকে কিছুই বলবো না। আমার পছন্দের কার্টুনের বিষয়ে একবার সবাই বলবো, শেষে বলবো। আপনাদের মধ্যে জানাতে থাকেন যে আপনাদের পছন্দের কার্টুন কোনটা, এবং হচ্ছে ছোটবেলায় আসলে কোন কার্টুনটা দেখে বড় হয়েছেন, বা ছোটবেলার স্মৃতিময় কোন কার্টুনটা আছে আপনার। তারপর আছেন, বাসার সবাই ভালো আছে, খেয়েছো তুমি? আমার প্রিয় কার্টুন হলো গোপাল ভাঁড় ও হানি বানি। তুমি কথা রাখো না আরজে, আগামীকালকের উত্তর দেওনি আরজে। জিনিয়া, আপনার উত্তর পেয়ে যাবেন, খুব জলদি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আমি আছি, আমি কোথাও যাইনি, সবসময় আছি আপনাদের সাথে। আর জিনিয়ার প্রিয় কার্টুন হচ্ছে কিন্তু গোপাল ভাঁড় আর হানি বানি। আপনার পছন্দের কার্টুনটা কোনটা সেটা কিন্তু এক্ষুনি জানিয়ে দিতে পারেন আমাকে মেসেজ করে। হাই ভাইয়া, আমি সোহা, আই এম ফ্রম রংপুর, আজকে আবারও জয়েন হয়ে গেলাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি সোহা, আশা করছি আপনিও ভালো আছেন। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমি সাদমান ফ্রম রংপুর, সাদমান আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর আমার সাথে কে আছেন? তারমিন কিন্তু আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। তারপর আমাদের সাথে আর কে আছে, কে আছে? আমি আছে। আচ্ছা, আমি আমি বলতে কে, একটু নামটা একটু ছোট করে বলে দেন দেখি না। আমার মূলত নারুদ্র কার্টুনটা ভালো লাগে, ছোট থেকে বড় হয়েছি, এখনো কার্টুনটা চলমান। ভাইয়া আমি পাখি বলছি, ও মানে নারুদ্রর একটা ভালো ফ্যান বেস দেখতে পাচ্ছি। ওই তো মোটামুটি আসলে আমরা ছোটবেলা থেকে টম এন্ড জেরি বলেন, দেন মিস্টার বিন বলতে পারেন, তারপর হচ্ছে এই তো ডোরেমন, দেন রিসেন্ট যদি বলি নিনজা হাতুড়ি আছে, সিনচ্যান আছে, আর আমাদের বাংলা কার্টুনের কথা বললে বাংলা মিনা কার্টুন, তারপর হচ্ছে চাঁদের বুড়ি ও ম্যাজিক ম্যান, ব্লাবলা অনেক কার্টুনই কিন্তু ছিল। আসলে এগুলো এই সময়টার কথা খুব মনে পড়ে, আসলে এই সময়টাতে যদি আবার ফেরত যেতে পারতাম খুব ভালো হতো, খুব মানে ইচ্ছে করে মাঝে মধ্যে, কিন্তু হয়তো পারি না আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি তানজিলা, কালকে টেক্সট দিয়েছি পড়ো নাই, আমি অসুস্থ, দোয়া করো। তমা আপুর কি খবর? তমা আপু তো, তমা আপুকে এখন পর্যন্ত পাইনি, তবে আমাদের সাথে রংপুরের তমা কিন্তু যুক্ত হয়ে গেছেন, আর ইনশাল্লাহ খুব জলদি সুস্থ হয়ে যাবেন। গতকাল আপনার টেক্সট পড়েছি আমি, এবং আপনার জন্য কিন্তু আমি বলেছিলাম যে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি হয়তো মিস করেছেন তানজিলা। বাই দ্য ওয়ে কোনো সমস্যা নেই, এই তো চলে এসেছি, আবার মেসেজ করতে থাকেন, সবার সাথে কথা বলবো, সবার সাথে গল্প করবো। তবে এখন আমার মনে হয় আমরা কিন্তু এখান থেকে চুপি চুপি একটা গানে চলে যেতে পারি। চুপি চুপি কেন যাবো বললাম জানেন? কারণ এখন আমরা যে গানটা শুনবো সেই গানটাই হচ্ছে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, ফুয়াদের আর মিলার করা একটা গান, চ্যাপ্টার 12 অ্যালবামের চুপি চুপি। তো চলুন বন্ধুরা গানটা শুনে আসি, গান শেষে খুব জলদি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে আপনাদের পছন্দের অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এখন পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত আছেন। অনেকেই কিন্তু যুক্ত আছেন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু অনেকেই এখন পর্যন্ত যুক্ত আছেন। এমএসটি তিলোত্তমা কমেন্ট করেছেন আমাকে, আপনাকে কি নামে বাসার লোকজন ডাকে? আচ্ছা, আমাকে তেমন কোনো নামে ডাকে না, আমাকে মোটামুটি সবাই রিদম নামেই ডাকে। তাছাড়াও যে আপনারা তো নাম দিচ্ছেনই, আলুর দম, কেউ আমাকে পচাভূত ডাকছেন, কেউ আমাকে রিদম ডাকছেন, এই তো রিদু ডাকছেন, এই সব মিলে ঝিলেই আর কি আমার একটার পর একটা নাম আসছে যাচ্ছে, তো এই আর কি। তারপর হচ্ছে তিলোত্তমার নামটা কিন্তু খুব সুন্দর, তিলোত্তমাকে হচ্ছে তেলাপোকা তেলাপোকা বলে ডাকে, এই নামটা বেশ সুন্দর। যাই হোক, তিলোত্তমা অনেক অনেক ধন্যবাদ, আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে যুক্ত থাকবেন। চলুন একটু কিছু মেসেজ দেখে আসি, আমার সাথে অনেকেই যুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছেন হাফসা, কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে রংপুর থেকে। তারপর আমার সাথে নিহা আছে রংপুর থেকে, আমাকে শুনছে, অনেক অনেক ধন্যবাদ নিহা আমাকে শোনার জন্য। হ্যালো রিদম ভাইয়া, আমি রংপুর থেকে মিফতাহুল জান্নাত, আপনাকে সবসময় শোনা হয় কিন্তু মেসেজ দেওয়া হয় না, মান মেরা সংটা প্লে করো প্লিজ। ওকে, আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছেন নীলা আছেন, ও আচ্ছা নীলা লিখেছেন রিদম উইল ইউ ম্যারি মি। দেখেন আমার আপাতত বিয়ে শাদী নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা নেই, এই তো আছি আপনাদের সাথে গল্প করছি, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, এভাবে আমার দিন কাটছে ঢাকা এফএম 90.4 এর সাথে কিন্তু আমার সময় কাটছে। বন্ধুরা, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং উইকেন্ড বাজের সাথে থাকবেন, আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। এখন একটা গানে চলে যাই, আমরা একটা গান শুনবো, গিগি পেরেজের করা একটা গান, সেলোর সং। গানটা কিন্তু খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সব এনজয় করবেন এবং অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন, এত কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা গানে চলে যাই।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার্স, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান উইকেন্ড বাজে। আমি আর যে রিদম কিন্তু ছিলাম বিকাল 5টা থেকে আছি একদম সন্ধ্যা 8টা পর্যন্ত, শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি বন্ধুরা সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, এবং সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবার সাথে আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের গুণী শিল্পী যারা আছেন তারা কিন্তু বেশ এগিয়ে আছে, আর 2026 সালটা যেন আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। আমি যদি একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অভিনেত্রী ববিতাকে তো মোটামুটি সবাই চিনেন, আর অভিনেত্রী ববিতার জন্য 2026 সালটা ছিল একটা প্রাপ্তির বছর। একের পর এক পুরস্কার ঘরে উঠছে কিংবদন্তি এই অভিনেত্রী। এরই মধ্যে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন, পেয়েছেন হুস হু পুরস্কার, আবার আগামী 26 জুলাই যুক্তরাষ্ট্রে পেতে যাচ্ছেন আনন্দ মেলার আজীবন সম্মাননা। এই ব্যাপারগুলো আসলে আমাদের বাঙালিদের জন্য কিন্তু আসলে বড় একটা প্রাপ্তির বিষয় এবং ভালো লাগার মতো একটা বিষয়। আশা করছি সবার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে, এবং অনেক অনেক দোয়া রইল অভিনেত্রী ববিতার জন্য। আশা করছি সে ভবিষ্যতে আরও এরকম বড় বড় পদক আমাদের জন্য নিয়ে আসবে, এই আশাই রাখছি। বন্ধুরা অনেকেই কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা। আমাদের সাথে আছেন নাহিদ, আছেন রিদম ভাই, আমি নাহিদ মিঠাপুকুর রংপুর থেকে। একটা গান শোনাবেন সেই তুমি কেন এত অচেনা হলে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, আপনাকে আপনার পছন্দের গানটি অবশ্যই শোনানোর চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে তাকরিম শেখ আছেন, নতুন বন্ধু ঢাকা থেকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি এখন থেকে সবসময় ঢাকা এফএম 90.4 এর সাথে কিন্তু থাকবেন। থ্যাংকস ঢাকা এফএম 90.4। ফারুক, যদি তোর ডাক শুনে কেউ না আসে এই গানটা শোনার অপেক্ষায় রইল। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাকে সুন্দর এই গানটা উপহার হিসেবে দেওয়ার জন্য। আচ্ছা আমার মেসেজ কি যায় না, নাকি আপনি ইচ্ছা করে মেসেজ পড়েন না? না মেসেজ অবশ্যই আসে, এই তো চলে এলাম তাজবিদ। যাই হোক, যদি মেসেজ পড়েন তাহলে তো ভালো, না পড়লে আরো ভালো। আমি আপনার একটা নাম রেখেছি, ব্ল্যাক ডায়মন্ড রিদু ভাইয়া। ও মাই গড, খুব সুন্দর নাম, থ্যাংক ইউ সো মাচ তাজবিদ। তারপর দেখতে পাচ্ছি তোমা মনে হয় চলে এসেছে, কারণ প্রথম একটা মেসেজ দেখলাম যে হ্যালো ইংলিশ ম্যান বাংলিশ প্রিয় রিদম, কিতাব খবর ভালানি, জয়েন হয়ে গেলাম তোমা ফ্রম সিলেট। তোমা আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি কি চলে এলেন, খুব খুশি হলাম দেখে। তারপর দেখতে পাচ্ছি হাই ভাইয়া কেমন আছেন, কাল একটা গান প্লে করার কথা বলেছিলাম কিন্তু করেননি। আচ্ছা সামিয়ান সাদিয়া ফ্রম সিলেট, আমি সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দের গানগুলো আমাদের প্লে লিস্টে রাখার জন্য। তো আশা করছি অবশ্যই যদি ঢাকা এফএম 90.4 এর সাথে থাকেন আপনি কিন্তু আপনার পছন্দের গানটা পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো, আমি সাইমা রংপুর থেকে। সাইমা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। সুফিয়ান আছেন আমাদের সাথে, নাবিল আছেন আমাদের সাথে রংপুর থেকে, আর নাবিলের প্রিয় কার্টুন কিন্তু নারুটো। আমি দেখতে পাচ্ছি নারুটো নিয়ে কিন্তু মোটামুটি সবারই একটা কমপ্লিমেন্ট আছে বা কমেন্ট আছে। আচ্ছা ভাই আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করো, শুয়ে শুয়ে তোমাকে শুনছি নবাব, পুরো সময় জুড়ে থাকবো নবাব। ইনশাল্লাহ আশা করছি খুব জলদি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে এবং সুস্থভাবে কিন্তু আবারও আমাকে শুনবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে তাহসিনুল হাসান তুষার আছেন রংপুর থেকে, প্রথম SMS করেছে, আর তার পছন্দের কার্টুন হচ্ছে ডোরেমন। নাইস, ডোরেমন কার্টুনটা আমারও খুব পছন্দের একটা কার্টুন। আমার যদি এরকম একটা আসলে এরকম ম্যাজিক্যাল পকেট থাকতো আমিও এরকম বিভিন্ন গ্যাজেট বের করতাম, আর হচ্ছে ঘুরে বেড়াতাম, এনজয় করতাম লাইফটাকে। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সাথে যুক্ত থাকার জন্য এবং হচ্ছে মেসেজ করার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার ফেসবুকে চলে আসতে পারেন, facebook.com/ilovethakafm, সেখানে কিন্তু আমার একটা পোস্ট আছে, সো পোস্টেও কমেন্ট করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তাছাড়া নাম্বারও যুক্ত হতে পারেন 01841904904 এই নাম্বারে। বন্ধুরা চলুন এত কথা না বাড়ি একটা গানে চলে যাই, আলিফের করা একটা গান শুনবো বরবাদ, খুব সুন্দর একটা গান, তো সবাই গানটা শুনতে থাকেন। আছি 8টা পর্যন্ত, খুব জলদি আবারও কিন্তু আপনাদের মাঝে ফিরে আসবো। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, উইকেন্ড বাজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। হ্যালো লিসেনার্স, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি শেষ ঘন্টার মাঝখানের মুহূর্তে। দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছে আজকের অনুষ্ঠানের। আছে আরও কিছুক্ষণ আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আশা করছি আজকের আমাদের প্লে লিস্ট জুড়ে যত গান আছে সব গানগুলো কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হচ্ছে, কারণ আপনাদের পছন্দের গানগুলো নিয়েই কিন্তু আমাদের এই প্লে লিস্টটা সাজানো হয়। যাই হোক, বন্ধুরা অনেকেই যুক্ত আছেন, চলুন কিছু ফেসবুকের কমেন্ট দেখে আসি। জাহাঙ্গীর আলম আছেন আমাদের সাথে সন্ধ্যা থেকে আপনার সাথে, আর আপনার ভয়েস খুব সুন্দর, আজ প্রথম আপনাকে শুনছি ঢাকা FM, পুরনো হলো আপনি প্রথম। জাহাঙ্গীর আলম ভাই খুব খুব ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আশা করছি এখন থেকে সবসময় রিদমের সাথে যুক্ত হয়ে যাবেন। তিলোত্তমা লিখেছেন, ভাই আপনি তো ভালোই নাচ পারেন। আচ্ছা, নাচের বিষয়টা হচ্ছে আমাদের ঢাকা FM পেজ থেকে হয়তো কিছু ফানি ভিডিওস যায়, অ্যান্ড হচ্ছে আমাদের কিছু নাচের ভিডিও আছে সেখান থেকে হয়তো তিলোত্তমা বলেছেন আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমাদের সাথে ফাহমিদা জান্নাত আছেন, ভয়েস কিং আর জে রিদম, ভাই আপনার ভয়েসটা অনেক সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফাহমিদা জান্নাত, দোয়া করবেন যাতে সবসময় আমার গলাটা এরকম থাকে। তারপর তিলোত্তমা লিখেছেন, ভাইয়া আপনি বলেন আপনি কালো, তাতে কি হয়েছে? ধলা একটা মেয়েকে বিয়ে করবেন, আপনার পরবর্তী গোষ্ঠীটা সবাই ধলা হবে, নো চিন্তা। হ্যাঁ, দেখা যাক দেখা যাক, বিয়ে শাদী নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা নেই। চলুন কিছু মেসেজ দেখে আসি বন্ধুরা। আমি জানি আপনার ঠাকুমার ঝুড়ি কার্টুনটা খুব ফেভারিট ভাইয়া, তাই না? না, এখন বলবো না, আমি শেষে দিয়ে বলবো, সমস্যা নেই। কেমন আছেন রিদম ভাইয়া? আমি সোহানার রংপুর থেকে শুনছি ঠাকুপোটা সময় জুড়ে, আর আপনার ভয়েস এত সুন্দর ভাইয়া, আপনার হাসিটা অতুলনীয়, অনেক ভালো লাগে আপনার হাসি। আপনি সবসময় হাসি খুশি থাকবেন আর কথা বেশি বলবেন, গান কম শোনাবেন, আপনার কথা বেশি ভালো লাগে। জি ঠিক আছে, অবশ্যই সোহানা, আমি চেষ্টা করব পরবর্তীতে কথা বেশি বলার জন্য আর কি। শারমিন আছেন রংপুর থেকে, দীপানিতা গান শুনতে চেয়েছে। জিনিয়া লিখেছে, জিনিয়া কি এখনো রাগ আমার উপর? জানি তুমি উত্তর দেবা না, আমি কিন্তু খুব অভিমানী আর জে, তুমি উত্তর না দিলে তোমায় শুনবো না, কিন্তু SMS দিব না, বাই বাই আর জে। জিনিয়া, বা এরকম রাগ অভিমান করে কোনো লাভ নেই, আশা করছি এরকম রাগ অভিমান করবেন না। সালিহুর রহমান যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে বদরগঞ্জ রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, কে আছেন নাম লেখেননি, ও আচ্ছা বৃন্ত আছেন আমাদের সাথে, বৃন্ত অনেক অনেক ধন্যবাদ আজকেও চলে এসেছেন, খুব খুশি হলাম। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া, রংপুর থেকে আজ প্রথম SMS করলাম, আপনার নামটা একটু ছোট্ট করে লিখে দিন বন্ধু, তাহলে বেশ ভালো হয়। বন্ধুরা আছে কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত, খুব জলদি আবার ফিরে আসবো। এখন একটা গানে চলে যাই, বেকার আর ইয়ে দিল, আসিম আজহার আর হচ্ছে কিরাত হায়দারের করা একটা গান, খুব সুন্দর গান কিন্তু। তো চলুন এত কথা না বলে গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও কিন্তু ফিরে আসছে আপনাদের মাঝে বন্ধুরা।

0: ইস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো লিসেনার্স, একদম শেষ মুহূর্তে কিন্তু চলে এলাম উইকেন্ড বাজার। আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আর আমি আরজে রিদম কিন্তু ছিলাম আপনাদের সাথে পুরো সময় জুড়ে, এবং দেখতে দেখতে কিন্তু আজকেও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো সময়টা আসলে এভাবেই কেটে যায়। আশা করছি বিকালটা আপনাদের সবার ভালো কেটেছে, এবং যারা সেই শুরু থেকে ছিলেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে কিছু মেসেজ একটু দেখে যাব, কারণ অনেকের মেসেজ এখন পর্যন্ত পড়া হয়নি। শারমিন আছেন রংপুর থেকে। হ্যালো ভাইয়া, আপনার ফোনে আমার ফোনে টাকা ছিল না বলে SMS করতে পাই নাই, তাই একটু লেট হলো। না ইটস ওকে, কোনো সমস্যা নেই, যদিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শারমিন ব্রো, আমি আদর, আপনার নিউ লিসেনার, ওয়েলকাম করবেন না? হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম আদর। আশা করছি এরপর থেকে সবসময় আপনার সাথে কথা হবে, আপনার সাথে দেখা হবে, অনেক অনেক আড্ডা হবে। তারপর নবনী আছেন আমাদের সাথে, তারপর আমাদের সাথে আছেন কে আছেন, নামটা কোথায়, তাসনিয়া আছেন সিলেট থেকে। ও তাসনিয়া, কি অবস্থা? হ্যালো আলুর ধম রিদম, তোমাকে আর শুনবো না, SMS দিলে পড়ো না। এই যে পড়ছি, আসলে এতগুলো মেসেজ চলে এসেছে, আসলে কি বলবো, যে ওই মেসেজ পড়ে আমি শেষ করতে পারিনি। তো আশা করছি যাদের মেসেজ পড়া হয়নি কেউ অবশ্যই রাগ করবেন না, এবং এটা নিয়ে আসলে রাগ অভিমানের কিছু নেই। আবারও চলে আসবো আগামী সোমবার মিড ডে ফিজ নিয়ে দুপুর 2টা বাজে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে হাফসা কিন্তু এখন পর্যন্ত আছেন, লাবণ্য যুক্ত হয়ে গেছেন রংপুর থেকে। হাই আর যে মশাই, আই এম লাবণ্য ফ্রম রংপুর, আপনি কেমন আছেন? আর আমার প্রিয় কার্টুন হচ্ছে ডোরেমন। বলতে গেলে আমি ছোটবেলা থেকেই ডোরেমন কার্টুন দেখি, বড় হয়েছে, আর ডোরেমনই হচ্ছে আমার প্রিয় কার্টুন। ফেসবুকে আমার অ্যাকাউন্ট নেম হচ্ছে সিজুকা, ও তাই নাকি? আর আপনি অবশ্যই নবিতার মতোই কিউট। আমি নবিতার মতো কিউট না, আমার চশমা, আমি চশমাও পড়ি না। বাই দ্য ওয়ে, আমি আসলে আমার পছন্দের কার্টুনের বিষয়ে বলিনি। আমার পছন্দের কার্টুন হচ্ছে মিস্টার বিন, যে কার্টুনটা ছিল সেই কার্টুনটা, আর হচ্ছে ডোরেমন, আমি নিজেও ডোরেমনের বিগ ফ্যান। তারপর আফরিন আভা কিন্তু আছে নাটোর থেকে আমাদের সাথে। কোথায় আফরিন আভা? নাটোর থেকে, আমি তোমার একমাত্র লিসেনার, আমাকে মনে থাকবে তো? হ্যাঁ অবশ্যই আভা, অবশ্যই মনে থাকবে। তারপর আমার সাথে আছেন নাবিল, আছেন দেখতে পারছি। তারপর আমাদের সাথে জান্নাতুল হীরা কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছেন, নিশি আছেন আমাদের সাথে, সায়াম ও সিয়াম কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছেন আমাদের সাথে। মনে হয় আপনি আমার SMS পড়েনি না, SMS পড়েছি, হয়তো আপনি মিস করে গেছেন। সুবর্ণা আছেন আমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য আজকের এই উইকেন্ড বাজ অনুষ্ঠানে। আশা করছি সবার এই বিকালটা খুব সুন্দর কেটেছে বা ভালো কেটেছে। আবারও চলে আসবো খুব জলদি ইনশাল্লাহ আপনাদের মাঝে। অবশ্যই সবাই ঢাকা FM 90.4 সাথে কিন্তু থাকবেন। এখন আমরা যেই গানটা শুনতে শুনতে বিদায় নিব, কি গান শুনতে শুনতে বিদায় নেওয়া যায় বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমরা লালন ব্যান্ডের একটা গান শুনতে শুনতে বিদায় নিই, বি প্রতিভ অ্যালবামের একটা গান, পারে লয়ে যাও আমায়, খুব সুন্দর একটা গান। তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন, এবং আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি অবভিয়াসলি অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM.
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। শুনছেন ঢাকা FM 90.4।

0: Assalamualaikum. রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। টিআইবি নির্বাহী পরিচালকের সঙ্গে সাক্ষাৎকালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। আগামী 7 জুন বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। পুলিশের উপর জনগণের আস্থা তৈরি হওয়ায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 12 শিশুর মৃত্যু। দেশে নানা আয়োজনে আগামীকাল পালিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। যুক্তরাজ্য জুড়ে ভোটাররা আজ স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আগামীকাল মিরপুরে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফস প্রশাসক শাফিজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ওয়াকফস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উভয়ে এ সময়ে দেশকে দুর্নীতিমুক্ত করার করণীয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে আজ নিকারের 120তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে 5টি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হল বগুড়ায় মোকামতলা, কক্সবাজারে মাতামুহুরি, ঠাকুরগাঁয়ে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী 7 জুন শুরু হবে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ওইদিন বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুলিশের উপর জনগণের আস্থা তৈরি হওয়ায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে না রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তালিকা অনুসারে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সচিবালয়ে ভারতের চেন্নাই ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিএটেক ওয়াবাগ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে দেশের পানি ব্যবস্থাপনা, পানি পরিশোধন প্রক্রিয়া এবং নিরাপদ পানির মান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য আধুনিক পানি ও বর্জ্য পানি শোধন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। দেশের নদ নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ ও চীন পরস্পরের মধ্যে সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, বহুপক্ষীয় প্ল্যাটফর্ম ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগ আইডিসিপিসির মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে বৈঠককালে এই আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীন উভয় দেশের মধ্যে সংযোগ জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বহুপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সংযুক্ত, অর্থনৈতিকভাবে প্রাণবন্ত এবং বৈশ্বিকভাবে সম্পৃক্ত বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বিদ্যুতের উপর চাপ কমাতে ঢাকার প্রতিটি ভবনে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, সরকার সৌর ও নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য দ্রুত নীতিমালা প্রণয়নের কাজ করছে। ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, আগামী পাঁচ বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়। তিনি আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে কোন রাষ্ট্রের পক্ষেই তথ্য প্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়। তাই অংশীজনের পারিপার্শ্বিক স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন করা এখন সময়ের দাবি।
2: আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে আমরা আমাদের সকলের সম্মতিক্রমে আমাদের রোডম্যাপ, ডিজিটাল বেসড একটা মিডিয়া পলিসি আমরা রোডম্যাপ ডিক্লেয়ার করব এবং যার সবকিছুর অভিভাবক হবে একটা স্বাধীন গণমাধ্যম কমিশন।
0: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষার গুণগত মান ও শিক্ষকতার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষা কারিকুলাম পরিবর্তনে বর্তমান সরকার প্রস্তুত উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জিডিপির 5% শিক্ষাখাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের 20তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর আওতায় এলএনজি কার্গো সরবরাহের জন্য সিঙ্গাপুর ভিত্তিক 3টি সরবরাহকারী প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। হাম ও হামের উপসর্গে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল আর হামের উপসর্গ ছিল 11 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা রেকর্ড করা হয়েছে 1,238 জন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশজুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম, আর এর সবচেয়ে নির্মম চিত্র দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে। সামান্য জ্বর ভেবে অবহেলা করা এই রোগ অল্প সময়ের ব্যবধানে নিচ্ছে গুরুতর রূপ। প্রাণঘাতী হাম কেড়ে নিচ্ছে কোমলমতি শিশুদের স্বাভাবিক হাসি ও সুন্দর জীবন। শুরুতে সাধারণ ঠান্ডা জ্বর ও সর্দি কাশির মতো উপসর্গ দেখা দিলেও 3 থেকে 4 দিনের মধ্যে শরীরে দেখা দেয় লালচে ফুসকুড়ি, পাশাপাশি চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং খাবারে অনীহা, এসব লক্ষণও দেখা যায় শিশুদের মাঝে। অনেকেই প্রথমে এটিকে অ্যালার্জি ভেবে ভুল করেন।
4: আমাদের বাবুর প্রথমে ঠান্ডা লাগছিল, কাশি হয়েছিল, আবার জ্বরও হয়েছিল। এখানে আসার পরে ইমার্জেন্সিতে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে এটা হাম হয়েছে।
5: আমরা মনে করছি এগুলো অ্যালার্জির সমস্যা, পরে ডাকা আসার পরে এই কালো এই দাগগুলো। জ্বর হওয়ার পরে আস্তে আস্তে দেখলাম যে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, এরপরে আস্তে আস্তে বুকের দিক দিয়ে দেখলাম যে র‍্যাশ হয়েছে। তখন ডাক্তার থেকে কল দিই, তখন ওনারা বললো যে কানের পিছনে হচ্ছে কি ওর র‍্যাশ আছে কিনা সেটা দেখ।
3: চিকিৎসকদের মতে প্রাথমিকভাবে উপসর্গ সাধারণ মনে হলেও দ্রুত শনাক্ত না করলে হাম জটিল আকার ধারণ করতে পারে, তাই জ্বরের সঙ্গে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
6: হাম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভাইরাসের মধ্যে একটি। এটি মূলত আমাদের বাচ্চাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে থাকে। দেখা গেছে যে এই ভাইরাসটা প্রায় 12-18 জনের মধ্যে ছড়িয়ে পড়ে একটি বাচ্চা থেকে, এবং কোনো একটা বাচ্চা যদি কোনো একটা স্কুলে থাকে বা কোনো একটা এন্টারটেইনমেন্ট সেন্টারে থাকে এবং সেখানে যদি সে আক্রান্ত হয়ে আসে, তার যে চোখের যে সাইন সিমটম বা গায়ের যে র‍্যাশ, এটা আসার 4 দিন আগে থেকে সে সংক্রমণ ঘটাতে পারে, এবং 4 দিন পরেও সে র‍্যাশ আসার 4 দিন পরেও কিন্তু সে সংক্রমণ ঘটিয়ে চলতে পারে।
3: চিকিৎসকরা আরো জানান ভিটামিন এ এর অভাবে হাম রোগের ঝুঁকি বাড়তে পারে, তাই সময় মতো সঠিক ডোজ নিশ্চিত করা জরুরি। সচেতনতা, সময় মতো টিকাদান এবং প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই এই রোগ প্রতিরোধ সম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: আগামীকাল দেশজুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ বাঙালির জ্ঞানের বাতিঘর কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

কাব্য গীত কথা সাহিত্য সাহিত্যের প্রতিটি শাখায় যার অবাধ বিচরণ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলা ভাষা সাহিত্য ও বাঙালির সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছেন এই মহাপুরুষ। বাঙালির আত্মপরিচয় আবেগ ও মানবিক চেতনার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে তার সৃষ্টি। ছড়া কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ নাটক নৃত্যনাট্য সহ সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তার সৃজনশীলতার ছাপ পড়েনি। বাংলা সাহিত্যের ভান্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি কাব্যগ্রন্থ এবং 95টি গল্পের মাধ্যমে। এছাড়া তার চিঠিপত্র ও ভ্রমণ কাহিনীর সংকলনও বাংলা সাহিত্যে মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত। তার হাত ধরেই বাংলা ভাষা ও সাহিত্য পৌঁছেছে এক অনন্য উচ্চতায়। বিশ্ব সাহিত্যের অঙ্গনে বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন তিনি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে অর্জন করেন সাহিত্যের নোবেল পুরস্কার। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন বিশ্বকবি, কবিগুরু, সমগ্র বাঙালির গর্ব ও অহংকার। তার রচিত অসংখ্য গান আজও মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা বহন করে চলেছে।

0: রবীন্দ্রনাথ এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন দেশ ছিল পরাধীন, সমাজ ছিল প্রথাগত চিন্তায় আবদ্ধ এবং বাংলা ভাষা তখনও পরিপূর্ণ বিকাশ লাভ করেনি। তিনি শুধু বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমানে উন্নীত করেননি, জাতির চিন্তা ও চেতনায়ও আধুনিকতার উন্মেষ ঘটিয়েছেন। সাহিত্য চর্চার পাশাপাশি ধর্ম, দর্শন, সমাজ ও রাজনীতি নিয়েও গভীরভাবে ভাবনা প্রকাশ করেছেন বিশ্বকবি। তার জীবন আদর্শ ও সৃষ্ট কর্ম শোষণ বঞ্চনামুক্ত মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে আজও বাঙালিকে অনুপ্রাণিত করে। সাহিত্যপ্রেমীদের প্রত্যাশা, বাংলা সংস্কৃতি ও চেতনার বাতিঘর হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন। বাংলাদেশ বেতার।
1: 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যের নোবেল পুরস্কার বিজয়ী হন। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ও অন্যান্য স্থানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবির স্মৃতিধন্য খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠা ভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চার দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছরে দিবসটির প্রতিপাদ্য থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তিনি থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে আগামী 14ই মে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে এই তিনজনকে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই এ আদেশ দেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরের হত্যার ঘটনাকে পরিকল্পনা মাফিক এবং বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য জুড়ে আজ স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এটিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে ক্ষমতাসীন লেবার পার্টি ব্যাপক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে এবং কট্টর ডানপন্থী ও বামপন্থীদের উত্থান ঘটতে পারে। ইংল্যান্ডের লাখ লাখ ভোটার, প্রায় 5,000 স্থানীয় কাউন্সিল সদস্য ও 6 জন মেয়র এবং স্কটল্যান্ড ও ওয়েলসের আধা স্বায়ত্তশাসিত পার্লামেন্টের প্রতিনিধি নির্বাচিত করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তাঁর অত্যন্ত ভালো আলোচনা হয়েছে এবং তাদের মধ্যে একটি চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি মার্কিন প্রস্তাব বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। তেহরান এ ব্যাপারে তাঁর মতামত চূড়ান্ত করে মধ্যস্থতাকারী পাকিস্তানকে প্রতিক্রিয়া জানাবে। এদিকে লেবাননের ওপর হামলা সম্প্রসারণের অংশ হিসেবে ইসরায়েল বৈরুতে বোমা হামলা চালায় এবং 17 এপ্রিল নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের রাজধানীতে এটি ছিল প্রথম হামলা। ইসরায়েলি বাহিনী লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ক্রমাগতভাবে লঙ্ঘন করেছে এবং গতকাল দেশটি জুড়ে তাদের হামলা কমপক্ষে 13 জন নিহত হয়। এছাড়া হামাস গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রতিদিন বোমা হামলা এবং ক্রমবর্ধমান প্রাণহানিকে যুদ্ধবিরতি চুক্তির নির্লজ্জ লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 16ই মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একই সময়ে দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এদিকে টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আজ তাদের অনুশীলন সেরে নিয়েছে। সবশেষে আবহাওয়া। আগামী শনিবার সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর ও খুলনা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর, টিআইবির নির্বাহী পরিচালকের সঙ্গে সাক্ষাৎকালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। আগামী 7ই জুন বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। পুলিশের ওপর জনগণের আস্থা তৈরি হওয়ায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 12 শিশুর মৃত্যু। দেশে নানা আয়োজনে আগামীকাল পালিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। যুক্তরাজ্য জুড়ে ভোটাররা আজ স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আগামীকাল মিরপুরে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। খবর শেষ হলো।
4: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 90.4. English and Career Adda with ATM Sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। শুরু হয়ে গেল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম স্যার প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে আছে এবং আপনার সঙ্গে আমি সিফাত আছি অবশ্যই স্টুডিওতে। স্যারকে আমরা স্ক্রিনে স্বাগত জানাবো এবং স্যারের কাছে অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা স্যারকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই যেকোনো লাইভ যেকোনো সরাসরি প্রোগ্রাম আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে অনেকগুলো কথা জমে আছে বলতে চাই এবং শুনতে চাই হচ্ছে যারা দেখছেন শুনছেন তাদের থেকে। আমি একটু রিকোয়েস্ট করি আমার তরফ থেকে যে যারা, যেহেতু আমি ক্যারিয়ার নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় 23 বছর, মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, আমি চাইবো হচ্ছে স্পেসিফিক তথ্য স্পেসিফিক ভাবে জানলে ভালো হয়। যেমন কেউ হয়তো যেতে চাচ্ছে আমি আসলে কাজ করি কি নিয়ে, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন কাজ করছি ইংলিশ নিয়ে, IELTS নিয়ে, একদম জিরো থেকে শুরু করে একদম কিচ্ছু বুঝে না, তাদেরকেও কিভাবে জিরো থেকে Level 1, Level 2 করে স্পোকেন রাইটিং শিখিয়ে কিভাবে IELTS করানো যায় এবং সেটা নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি এই IELTS করছে তারা তারা দেশে কিছু করতে পারে, এবং অনেকে একটু বড় অংশ তারা চায় দেশের বাইরে ইউরোপে আমেরিকা কানাডা যেতে, সেক্ষেত্রে কোন দেশটা তার জন্য সুইটেবল হবে, কোথায় স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে অল্প খরচে যাওয়া যায়, কিভাবে একটা পরিবার পুরো পরিবার একজনের যোগ্যতায় যেতে পারে, এবং কিভাবে বৈধভাবে একজন তার মতো করে ইউরোপে সেটেল হতে পারে, কিভাবে বৈধভাবে কানাডা সেটেল হতে পারে, সবকিছু নিয়ে আমি কাজ করছি। এছাড়া একটা অংশ আছে যারা হয়তো দেশের বাইরে যাওয়ার যোগ্যতা রাখে না, তাদের জন্য ইংলিশ শিখিয়ে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে কিভাবে এদেশে বেকার মুক্ত একটা সমাজ করা যায় সেটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন, এবং দীর্ঘদিন এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি, নামটা ATMs, ট্যাগলাইনটা সততা চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন, প্রশ্ন করার সঙ্গে একটু লিখে দিন কত সালে পাস করেছেন, কি পাস করেছেন, GPA বা CGPA কত ছিল, রেজাল্ট কেমন ছিল, আর কোন দেশে যেতে ইচ্ছা বা কোথায় যাওয়ার ইচ্ছা, ইংলিশ কেমন অর্থাৎ IELTS লাগবে কি লাগবে না, সবকিছু মিলে আশা করি আজকের এই প্রোগ্রামটা হাজারো মানুষ বলবো না লক্ষ মানুষের জীবন আর একটু উন্নত করার একটা প্রচেষ্টা বলবো আমি ইনশাআল্লাহ।
1: ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে আসলে অনুরোধ করব, আমরা যেমন অনেক আমাদের রেগুলার লিসেনার আছেন যারা, তারাও কিন্তু আপনাকে আসলে অনেক খুঁজেন যে আসলে আপনার সাথে যোগাযোগ করবে। আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করি যে আমাদের যে পুরনো এপিসোডগুলো আছে বা যে এপিসোডগুলো আমাদের কন্টিনিউ যাচ্ছে সেই এপিসোডে অনেককেই আপনার নাম্বার পেয়ে যাবে। তো হয়তো বা এটা যদি আপনি এখনো একটু বলে দেন, আমার মনে হয় প্রথম দিকেই আসলে আমার বন্ধুরা যারা আপনাকে খুঁজতে থাকেন তারা আসলে আপনাকে একটু পেয়ে যাবে। তো আমি তারপরে প্রশ্নের উত্তর পর্বে মানে প্রশ্নে চলে যাব। তো যদি
2: আমি প্রথমে একটু বলে রাখি, দেখেন যেহেতু মানুষ গড়ার কাজ করছি আর আমার জীবনে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, আমি মাঝে মাঝে বলি আমার মতো আরো 10টা 20টা লোক এই দেশে দরকার, কারণ আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, কাউকে কখনো মিথ্যা আশ্বাস দিই না, কখনোই কাউকে হারাম পথে ইনকামের কোনো কথা বলি না। তো আমি এই জন্য বলবো যে আমার কিছু ভিডিও তাদেরকে দেখতে বলবো যারা মিস করেছেন, আমি তাদেরকে বলবো যারা মিস করেছেন ATMs নামে একটা পেজ আছে ফেসবুকে, ATM apostrophe S। এছাড়া আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার একটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি বলবো যে সমস্ত তথ্যের ভান্ডার, হ্যাঁ সঠিক তথ্যের ভান্ডার, এবং এখান থেকে মানুষ তার জীবন গড়ে তুলতে পারে। আর সেটা হচ্ছে ইউটিউবে যান, খুঁজে বের করুন ATM স্যার, ATM লিখুন, তারপর লিখুন স্যার SIR ATM স্যার। আমি সুযোগ পেলাম যেহেতু বলে রাখি, অনেকে আমার ব্যক্তিগত নাম্বার চাই, উচিত না দেওয়া, তারপরেও দিচ্ছি, আমি জানি সবসময় ধরতে পারবো না, যেহেতু অনেক মানুষ আমার কাছে বলে যে স্যার আপনি একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিচ্ছি। আমার এই নাম্বারটা আছে প্রায় 21 থেকে 22 বছর আমার সাথে আছে এই নাম্বারটা, এটা আমার NID করা, সুতরাং এই নাম্বারটা দেওয়া উচিত না, তারপরে আমি দিচ্ছি। আপনারা যেহেতু মানুষ আমাকে ATM স্যার বলে বা মানুষ গড়ের কারিগর বলে, আপনারা সেভ করে রাখুন ATM স্যার, এবং 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93, সিফাত, আপনি জানেন যে অনেকেই আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে হয়তো পায় না, কিন্তু আমার কলিগরা তাকে আবার হেল্প করেন। তবে যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন তাদের প্রত্যেকটা মেসেজের জবাব দেওয়া হয়, প্রত্যেকটা। আমি যখনই ফ্রি থাকি আমি আগে প্রথম চেষ্টা করি হচ্ছে হোয়াটসঅ্যাপের যত মেসেজ আছে এটাতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আবার বলি 01712 80 81 93।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমাদের ইমরান হোসেন, তিনি লিখেছিলেন যে স্যার, আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছি 2019 সালে, এখন একটি কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ারের চাকরি করছি। ইংলিশে খুবই খারাপ আমি, এবং আমার স্বপ্ন ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে ব্যাচেলর করা, এখন আমার আসলে করণীয় কি?
2: আসলে ওর জন্য শুভকামনা, যেহেতু তুমি ডিপ্লোমা করেছো এবং তুমি এখন কাজ করছো কোথাও একটা পার্ট টাইম বা ফুল টাইম কাজ করছো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, যেখানেই করো না কেন, দেখো তুমি ডিপ্লোমা করেছো, মনে রাখবে শুধু ডিপ্লোমা দিয়ে তুমি বড় হতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু ফুল ইঞ্জিনিয়ার বলা হয় না, ইঞ্জিনিয়ার মানে বিএসসি। অর্থাৎ তুমি যখন ডিপ্লোমা বলছো তখন তোমাকে ওখানে লেখা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওখানে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার লেখা থাকে না, অর্থাৎ ইঞ্জিনিয়ার মানে বিএসসি। সুতরাং তোমাকে বিএসসি করতেই হবে, না হলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারছো না। আর ইঞ্জিনিয়ার না হওয়া পর্যন্ত, আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি নিজেও আসলে সিএসসিতে পড়াশোনা করেছি ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, তো আমি বলবো যে যারা বিএসসি করেনি তাদের জন্য এখন অনেক সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন কোথায় করবে, আপনি যেন ডিপ্লোমাদের জন্য কিন্তু বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান, যেটা হচ্ছে ডুয়েট গাজীপুরে, এছাড়া কিন্তু আর নাই। সে কিন্তু বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে সে অ্যাপ্লাই করতে পারবে না, সে ঢাকা ভার্সিটি অনুযায়ী অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে তার কি আছে? তাদের জন্য বলবো যে কোনোভাবেই তার জীবনটা নষ্ট করার অধিকার তারও নাই। তোমার জীবন শুধু তোমার না, তোমার সাথে অ্যাসোসিয়েটেড আছে কিন্তু তোমার পরিবার, তোমার সাথে কানেক্টেড আছে অনেকগুলো মানুষ, তাদের জীবনও তোমার সাথে জড়িত। সুতরাং তোমার উচিত হচ্ছে, অনেকেই তথ্য তো জানে না, আপনি অবাক হয়ে যাবেন এখন তুরস্কে টার্কিতে ডিপ্লোমা হোল্ডাররা এইচএসসি পাস আলিম পাস তারা যেতে পারছে, এমনকি 7 বছর ইয়ার গ্যাপের পরে যেতে পারছে, 7 বছর। আরো আপনি অবাক হবেন, পড়তে যাচ্ছে তারা সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের চাকরি পাচ্ছে, পড়ার পাশাপাশি স্টাডির পাশাপাশি টার্কিতে 1 লক্ষ টাকা বেতন হালাল ভাবে। আমি যেন বলতে কষ্ট করে, খুব বেশি টাকা লাগে না, অল্প খরচে যেতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, এই দেশে খুব কম মানুষে বিশ্বাস করে যে উন্নত একটা দেশে পড়তে যেয়ে তাদের 9 লাখের কম খরচে সে যেতে পারবে, এবং এটার মধ্যে সবকিছু, এটার মধ্যে সমস্ত খরচ এক বছরের, এটা তো খুব কল্পনা করা যায়, এবং সাথে সাথে 1 লক্ষ টাকা বেতন পাবে মাসে, এটা তো কম কথা না। তা আমি যেন বলবো যে এইটা যদি কারোর না থাকে, এই এতটুকু অ্যামাউন্ট ধার করে হলেও যেতে পারে। আমি তো একটা প্রতিষ্ঠান করেছি এটিএমস, যা সততার সাথে পরিচালিত, গত 22 বছর আমার ক্যারিয়ার, 22 থেকে 23 বছর, এবছর 23 বছর হবে ইনশাল্লাহ। তো এই 23 বছরে তো কখনো কাউকে মিথ্যা সময় দেখেনি। আমি তো বলেছি যে এখানে যদি কেউ এটিএমস এসে যদি কেউ কয়েক বস্তা টাকা রাখে, কেউ ধরবে না ছুবে না ইনশাল্লাহ। তা আমাকে বলেন যে স্যার এখানে দুর্নীতি পড়ে না আমাদের এই সমাজ, যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রতারণা, এর মধ্যে আমি এর মধ্যে এক টুকরা সততার জায়গা সেটা হলো এটিএমস। আমার যদি এই প্রতিষ্ঠানটা না থাকতো কোথায় যেত? এই মানুষটা বিশ্বাসের জায়গা কোথায় পেত, আস্থার জায়গা কোথায় পেত? ঠিক আছে, আমার সুযোগ আছে, ধরলাম কানাডা যাওয়ার সুযোগ আছে, আমেরিকা যাওয়ার সুযোগ আছে, আমি এখন বললাম তুরস্কে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, কিন্তু সেই বিশ্বাসটা কোথায় পাবো? আপনি দেখেন মানুষ এই যে এখানে দেখেন, আমি একটা এক্সাম্পল দেখাই, আমি কয়েকদিন আগে বেশ কিছুদিন আগের একটা কথা বলি, যেটা সে কানাডা যাওয়ার জন্য আসছে, টাকাও দিয়েছে এবং ওয়ার্ক পারমিটের নামে দেখেন এটা একটা ভিসা কানাডা, ওয়ার্ক পারমিট লেখা আছে ওয়ার্কার, এটার জন্য সে বিশ্বাস করেছিল, বলেছিল যে ভিসার পরে টাকা, এবং তারপরে তার থেকে আস্তে আস্তে নিতে নিতে 44 লাখ টাকা নিয়েছে, 44 লক্ষ টাকা, তারপরে তার ভিসা দিয়েছে, কিন্তু এই যে ভিসাটা দেখেন এটা কিন্তু একটা জাল ভিসা, অর্থাৎ এটা জাস্ট কম্পিউটারে বানানো যায়, যে কোনো ভাবে আপনি দেখেন ফটোশপ করেই বানানো যায়, এবং তারপরে স্টিকার একটু সুন্দর কাগজে করে দিচ্ছে, বিনিময় নিয়ে গেছে 44 লাখ টাকা, হয়তো তার তৈরি করতে লেগেছে সর্বোচ্চ 100 টাকা থেকে 150 টাকা বা 200 টাকা লেগেছে খরচ, আর নিয়ে গেছে 44 লাখ টাকা। আমি এই জন্য বলি জীবনে একবার বলে দেখা করতে, এই যে কিছু করে বললাম ওর জন্য, ইঞ্জিনিয়ার সাহেবের জন্য, যে ডিপ্লোমা করা যাবে, ডিপ্লোমা থেকে বিএসসি করা যাবে, সেই সঙ্গে সে ইনকাম করতে পারবে এবং সে একটা উন্নত একটা ভবিষ্যৎ দেখবে। আপনি দেখেন ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন ডেনমার্ক আছে, ভিসা প্রায় শতভাগ, প্রায় শতভাগ, হ্যাঁ ভিসা হচ্ছে। আপনি আরো অবাক হবেন ইউরোপের সাইপ্রাসে এখন 15 বছর গ্যাপের পরে ভিসা হচ্ছে, অর্থাৎ এইচএসসি পাস করেছে বলবেন 15 বছর আগে, মাদ্রাসা থেকে আলিম পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে 15 বছর আগে, 16 বছর আগে তাদের ভিসা দিচ্ছে। আপনি আরো অবাক হবেন মাত্র আইএলটিএস 5.5 এর ভিসা হচ্ছে, এই তথ্যটা জানে না। অথচ আমি যে প্রতিষ্ঠান করলাম এটিএমস, যেখানে আপনি জানেন যে পৃথিবীর সর্বোচ্চ স্কোর 9, সেই 9টা পেয়েছে আমার এখান থেকে। পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে 9 পেয়েছে, সেই 9 পাওয়া প্রতিষ্ঠান এটিএমস আলহামদুলিল্লাহ। এখান থেকে দেখেন এখানে 9 পেয়েছে। আপনি দেখেন অনেক আছে যেগুলো আমি দেখাচ্ছি আপনাকে, কিছু দেখেন খুব সাধারণ ছেলে পেয়ে গেছে 7.5, খুবই সাধারণ ছেলে, ইন্টারমিডিয়েট পাস। দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট এখানে আসার পর কত স্কোর আসছে, দেখেন 6.5, একেবারে গ্রামের ছেলে। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন মনে হয় 7, ইন্টারমিডিয়েট পাস, জাস্ট এসএসসি পাস। কতগুলো দেখবেন এত, মানে কত স্কোর পেয়েছে দেখেন 7.5। এরকম অনেক আছে যেগুলো যারা জাস্ট এসএসসি পাস করেছে 7, মানে এখানে আপনি দেখেন 8 আছে, আমি দেখাচ্ছি বেশ কিছু 8 আছে, 8.5 আছে যারা ইন্টারমিডিয়েট পরে পেয়েছে। হ্যাঁ আমি 7.5 অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করছি 8, যারা 8 পেলো কিভাবে, 8 পেয়েছে 9 পেয়েছে, দেখেন ওখানে কানাডায় আছে আমাদের এখান থেকে আইএলটিএস করেছে, 8 পেয়েছে সাইদ, এবং সে এখন আমাদের এখান থেকে প্রতিষ্ঠান থেকে এটিএমস থেকে ভিসা প্রসেসের মাধ্যমে সে চলে গেছে হচ্ছে কানাডাতে, সেখানে তার জীবন করছে এবং আশা করি কিছুদিন মধ্যে পিআর পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে নরসিংদীর রায়পুরার চরের একটা মেয়ে

0: সে এখানে মক টেস্ট দিয়েছে, তারপর সে ব্রিটিশ কাউন্সিলে যেয়ে পরীক্ষা দিল, যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন পার্টনার, এখান থেকেই ব্যবস্থা করা হয়। তারপরে পরীক্ষা দিয়ে মনে করে সে 6 পেল না, 5.5 পেয়েছে, মনে হচ্ছে তার 6 দরকার ছিল, ডেনমার্কের জন্য 6 দরকার। তাহলে বললাম ঠিক আছে তুমি আরেকবার করো, সম্পূর্ণ ফ্রি, তো দ্বিতীয়বার হলে তৃতীয়বার করো, আমি তো 10 বার সুযোগ দিচ্ছি, তুমি কেন আগাচ্ছ না? এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যারা দূরের থেকে আসছে, রংপুর, দিনাজপুর, সিলেট বা ময়মনসিংহ বিভিন্ন জায়গা থেকে আসছে, আমার বাড়িতে যেমন কুষ্টিয়া, অনেকে বিভিন্ন দূরের থেকে আসে। তো বলে স্যার আমি তো অনলাইনে করতে পছন্দ করি না, আমি একটু অফলাইনে করতে চাই, সরাসরি করতে চাই দূরের থেকে। অনলাইনে করা যাচ্ছে, কেউ কেউ মনে করে স্বাচ্ছন্দ্য ফিল করে না, আমি আপনি আছি তাও তো অনলাইনে আছে, তাই না? আমরা যে কথা বলছি তা তো অনলাইনে কথা বলছি, আমাকে যে দেখছেন আপনারা, আমাকে শুনছেন, এটা অনলাইনে শুনছেন। আচ্ছা, তারপরে তাদের জন্য কি করেছি, এখানে 3 বেলা সুষম খাবার ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, একদম মেন রোডে থাকার ব্যবস্থা করেছি, হ্যাঁ, জাস্ট এটিএম যেখানে তার কাছে পাশেই রাখা, তো এইটার ব্যবস্থা করেছি। তারপরে কি করছে, এখান থেকে তাদের স্কোর না হওয়া পর্যন্ত যতক্ষণ না হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ কত কতবার কোর্স করছো তা দরকার নাই, তুমি দুর্বল আছো, তোমার জন্য সুযোগ আছে। তারপরে তাকে আইলস করানো হচ্ছে, তারপরে তার স্কোর অনুসারে সে হতে পারে আমেরিকা, হতে পারে কানাডা, হতে পারে ডেনমার্ক, হতে পারে ইউরোপের বিভিন্ন দেশ, এরকম এভাবে তাদের করা হচ্ছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই মুহূর্তে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি, আলিম এবং ডিপ্লোমা, আপনাকে একটু বলে রাখি, ফর ইউর ভেরি কাইন্ড ইনফরমেশন, সবার জন্য বলব, পৃথিবীতে যত দেশ স্টুডেন্ট ভিসার সুযোগ দেয় তার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ দেয়, মোর দ্যান 80% বলবো, শুধুমাত্র এইচএসসি এর পরে, ইন্টার এর পরে বা আলিমের পরে, সবচেয়ে বেশি মোর দ্যান 80% সুযোগ হচ্ছে ইন্টার এর পরে। আমরা অনেকে অনার্স এর পরে যাওয়ার চাচ্ছি, হ্যাঁ অনার্স এর পরে ভিসা হয়, বা সবচেয়ে বেশি ভিসা হয় মোর দ্যান 80% সেটা হচ্ছে ইন্টার এর পরে। এই মুহূর্তে যারা মানে পরীক্ষা দিয়েছে তাদেরকে বলবো, তোমরা এখন চলে আসো, কিছু নাই, একবার দেখা করো, বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো না, চাচাকে নিয়ে আসো, কাউকে নিয়ে আসো, কেউ নাই, তুমি একা আসো, তারপরে জেনে যাও, বুঝে যাও তোমার কত করে সুযোগ আছে, তোমার জীবন শুধু তোমার একার না, তোমার সাথে কানেক্টেড আছে তোমার পরিবারের অনেক মানুষ, এই দায়িত্ব এখন তোমার, তুমি এখন ছোট নাই, তুমি 18+ তোমার বয়স, তোমাকে এখন বুঝতে হবে তোমার জীবন তোমার শুধু একার না, তোমার সাথে অনেকগুলো মানুষ জড়িত। আমি তোমাকে এই জন্য বলবো আসতে, কষ্ট করে হলেও আসতে বলবো, যাদের টাকা নয় তাদেরকে বলি যে একবার আসতে বলি, এমনকি আমি বলি গার্ডিয়ানদেরকে কেন বলি যে কষ্ট করে হলে আসেন, স্যার আসতে তো কিছু টাকা লাগে, সে টাকা কোথায় পাবো, না থাকলে আপনি ধার করেন, না থাকলে দুটো হাঁস বিক্রি করেন, দুটো মুরগি বিক্রি করেন, দুটো কবুতর বিক্রি করেন, আসেন, হামাগুড়ি দিয়ে হলেও আসেন, এক সঠিক তথ্যটা জেনে যান, জেনে যান, বুঝে যান, একবার আসেন, সেটা যেন কালকে কালকে হয়, পরশু যেন না হয়, যেন আজকে আপনি শুনছেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, কালকে চলে আসুন, পরশু করলে আর দেখা হয় না। আমি এরকম অনেকে দেখেছি, 5 বছর 7 বছর আগে আমাকে শুনেছেন, তখন মনে করেছে যাবে, আজকেও আসা হয়নি। আমার কাছে কয়েকদিন আগে ভদ্রমহিলা আসলেন, 16 বছর আগে দেখা করতে, 16 বছর আগে দেখা করতে চেয়েছেন, 16 বছর পরে আজকে আসলেন, সপ্তাহখানিক আগে, উনি ওনার সন্তানকে নিয়ে আসছে, তখন সন্তান উপযোগী ছিল না, এই জন্য উনি আসতে দেরি হয়েছে তার। আমি এই জন্য আসার জন্য একটা নাম্বার দিচ্ছি, যারা আমার সঙ্গে দেখা করতে চান, জীবন করতে চান, বিদেশে যেতে চান, এবং সঠিক তথ্য চান, এবং হালাল পন্থা ইনকাম করতে চান দেশে বা দেশের বাইরে, লেখাপড়া জানলেও সুযোগ আছে, না জানলেও সুযোগ আছে। এর সাথে সাথে বলে রাখি, স্টুডেন্ট ভিসার পাশাপাশি এটিএমসি এখন কিছু ওয়ার্ক ভিসার কাজ হচ্ছে, এছাড়া কিছু কিছু কাজ হচ্ছে যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে, যেমন তুরস্কেতে যাওয়া যাচ্ছে, চায়নাতে যাওয়া যাচ্ছে, হ্যাঁ, এই সুযোগগুলো এখন কিন্তু আইএলটিএস ছাড়াও আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে কালকে চলে আসুন, বলবেন যে এটিএম স্যারের সাথে দেখা করবো ঢাকার মালিবাগ মৌচাকে এসে, কিভাবে দেখা করব, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই নাম্বারে, যোগাযোগ করুন এখনই, 01318-222-647, আমি বলছি 01318-222-647, তিনি আমার একজন সহকর্মী, আরো একজন সহকর্মীর নাম দিচ্ছি যাকে আপনি পাবেন ইনশাল্লাহ, 01321-18-11-27।
1: ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, এবং আমাদের সঙ্গে আরো বন্ধুরা আছেন, প্রশ্ন করেছেন, যেমন হচ্ছে রিফাত আসাদ, তিনি লিখেছেন হচ্ছে আমার এইচএসসি রেজাল্ট 4.25 2023, এটিএম এ আইটিএস করছি, টার্গেট হচ্ছে 8, এখন অস্ট্রেলিয়ার স্কলারশিপ

0: পাওয়ার কি কোনো চান্স আছে?
1: এইচএসসি রেজাল্ট দিয়েছে
0: 2.5।
1: 4.25, সেটা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে কত সালে পাস করেছে,
0: 2023।
1: তাকে লিখেছে 23-এ। এই যে বললাম যে ইয়ার গ্যাপ যেন না করে, 23 সালে তুমি পাস করেছ, এখন তো 25 সাল, এটা খুব কঠিন হয়ে যায়। আমি সবসময় বলি অস্ট্রেলিয়া এবং কানাডা তারা কিন্তু ইয়ার গ্যাপ নেয় না। আমি তো বারবার বলি যে আমি কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না। তুমি যেতে চাচ্ছ অস্ট্রেলিয়া, তুমি কেন দেরি করেছো? 8 পে তোমার লাভ কি, 9 পে লাভ কি, তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো? অথচ 6.5-এ 99% সুযোগ আছে, মানে অস্ট্রেলিয়া ভিসা সাথে রিফিউজ হয় না, বাট ইয়ার গ্যাপ হলে তো পাবেই না, সম্ভবই না। যে কাজটা তুমি করছো সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, 8 পে তোমার লাভটা কি হবে? তো যেতে তো পারছো না, সুযোগ তো নাই। এরপরও যারা বলবে তোমার সুযোগ আছে, হতে পারে মিথ্যা প্রতারণা, কারণ সুযোগ তো নাই, তাহলে তুমি কি করতে পারো? হ্যাঁ, তোমার অস্ট্রেলিয়ার সুযোগটা নাই, এমনকি কানাডার সুযোগটা তোমার চলে গেল, তবে তোমার এখন একটা সুযোগ আছে, সেটা হলো এখন ডেনমার্কের সুযোগ আছে। এখনো তোমার আগামী 4 মাসের মধ্যে আইলস করতে পারো, ইনশাল্লাহ তোমার ডেনমার্ক হবে। ডেনমার্কের ভিসার সম্ভাবনা প্রায় 99%, কারণ রিফিউজ হয় না সাধারণত। আমাদের গত 3 বছরে এটিএমস থেকে যত জন অ্যাপ্লাই করেছে, গত 3 বছরে ডেনমার্ক থেকে তো মানে রিফিউজ হয়নি। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে গত কালকের একটা ভিসা দেখাই, গত না, এটা 3-4 দিন আগের একটা ভিসা দেখাই, দেখতে পাচ্ছেন মনে হয়, এটা ডেনমার্ক, এটা কাছে দিলে দেখতে পাবো ডেনমার্ক। এটা দেখেন এই মেয়েটা, তার নামটা একটু পড়ে শুনেন, রাবিয়া সরকার মিম, তার যোগ্যতায় তিনি অনার্স করেছেন এবং আইএলসি একটা স্কোর করেছেন 6.5 প্রথমবার উনি দিয়ে যখন করেছেন, পরে যখন পরীক্ষা দিয়েছেন সেটা তো আরো হয়তো ভালো হয়েছে, কিন্তু প্রথমবারে যেটা হয়েছে সেটাতে আমরা অ্যাপ্লাই করেছি, সেটাতে 6.5 পেয়েছিলেন, এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। কিন্তু উনি বললেন যে স্যার আমি একা যাবো না, মানে স্যার আমি যেখানেই যাব আমার হাজবেন্ড দুইটা বাচ্চা সহ যাব। তারপরে অনেকেই জানেন না হয়তো এই একজনের যোগ্যতাতে 4টা ভিসা হয়েছে, ওনারটা দিয়ে 4 জনের ভিসা হয়েছে, ওনার দুইটা বাচ্চা, ওনার হাজবেন্ড, বাট যোগ্যতা লাগছে শুধু ওনার একার। উনি অনার্স পাস, ওনার ইয়ে আছে, আইজ 6.5 ছিল, পরে পরীক্ষা দিয়ে হয়তো আরো ভালো হয়েছে, কিন্তু এটিএমস থেকে যখন উনি পরীক্ষা দিয়ে 6.5 পেলেন, তখন আমি বললাম ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই করি। কারণ একই জায়গা থেকে উনি করলেন এবং তার স্বপ্ন পূরণ হলো। আপনারা অনেকেই জানেন না হয়তো, একজনের যোগ্যতা দিয়ে যাওয়া যাচ্ছে এই যে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সব একসাথে, এবং আরো অবাক হবেন যে সেখানে কাজ করার সুযোগ আছে এবং সবাই কাজ করতে পারবে। এই যে সুযোগটা, হ্যাঁ বাচ্চারা তো আলাদা কথা, হাজবেন্ড ওয়াইফ যে কাজ করার সুযোগ আছে এটা অনেকেই জানে না। আপনি জানেন এটাতে ডেনমার্কের কথা বললাম, ফিনল্যান্ডে ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পাস করেছে বা আর এন পাস করেছে বা ডিপ্লোমা পাস করেছে, তারপরেও হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা সহ যেতে পারে। অর্থাৎ ইউরোপের বেশ কিছু দেশে এরকম সুযোগ আছে। আপনি আরেকটা দেশের কথা জানেন, অস্ট্রিয়া, যার রাজধানী ভিয়েনা, ইউরোপে, অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া,
0: অস্ট্রিয়া,
1: অস্ট্রিয়াতে কোনো টিউশন ফি নাই, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নাই, ফ্রি, শুধু লাগবে যোগ্যতা, আইএলটিএস একটা ভালো স্কোর এবং সেই সঙ্গে ইন্টারমিডিয়েটে ভালো স্কোর অথবা অনার্স ভালো স্কোর, একেবারে টিউশন ফি ছাড়া যাওয়া যাচ্ছে ইউরোপের একটা দেশে, এবং অল্প খরচে, জাস্ট বিমান ভাড়া আর কিছু প্রসেসিং খরচ, টিউশন ফি তো নাই। এই তথ্য আর কি জানো, শুধু কান্নাকাটি করে, স্যার আমার তো টাকা পয়সা নাই, আর যোগ্যতা অর্জন করো, এর জন্য ধার করো, নাহলে রিক্সা চালো 2 মাসের জন্য, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, এটা তো করো, আর কতকাল করবে, আর কতকাল ওয়েট করবে? একটা গান ছিল আমার মনে পড়ে গেল, জন্ম থেকেই জ্বলছি বাগো, হ্যাঁ এই গানটা আমার কাছে মনে পড়বে এখন, আর কতদিন বলো সইব। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই জন্ম থেকে চলছে, এরপরেও তার এই সইছে, তা সইছে, একটা বার বলবে তো আমি, হে আল্লাহ আমাকে তুমি সেই শক্তি দাও, আমি আজ থেকে শুরু করলাম জীবনের নতুন যাত্রা, কতদিন বলো সইব? আমি তো বলি যে আমি অনেককে দেখেছি, আমার ছোটবেলায় আমি নিজেই বলি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি দেখেছি যে আমাদের মধ্যবিত্ত পরিবার কেমন হয়। আমার বাবা কিন্তু প্রথম শ্রেণী কর্মকর্তা ছিল সরকারে, অথচ সরকারে একজন প্রথম শ্রেণী কর্মকর্তা, তার পরিবারে কেমন ছিল, 15 তারিখের পরে টাকা পয়সা থাকতো না, বাবা যা বেতন পেতেন, সৎ মানুষ ছিলেন, যার কারণে 15 তারিখের পরে আপনারা মনে আছে অনেক ওই বাকি 15 দিন আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে, বেশি আত্মীয় স্বজন ছাড়া বাকি সব সময় আমাদের নিরামিষের উপরে চলতে হয়েছে। এই যে একটা না কি করবেন, কতটুকু ইনকাম ছিল তার মধ্যবিত্ত পরিবার আমি জানি তো কি। তারপরেও আমি পড়েছি, আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, সে সুযোগ করে হয়েছে। বাবা বলছেন যে আমার যা কিছু আছে আমার তো অর্থ সম্পদ রেখে যেতে পারবো না, বাট সন্তানদেরকে মানুষ করে যেতে চাই। আমি তো বলবো যে যার জীবনে কিছু নাই সন্তান আছে একটা সে ধনী, যার দুইটা সন্তান আছে সে আরো ধনী, যার তিনটা সন্তান সে আরো ধনী, শুধু এদেরকে মানুষ করেন। আমি যখন দেশের বাইরে যাই তো একবার সিঙ্গাপুরে গেলাম, তোদের ওখানে তো জানেন যে হাতে গোনা যায় কতগুলো লোক আছে। তো সিঙ্গাপুরে আমাকে বলছে যে তোমাদের দেশে তো লোকেই ভরা, এত লোক, হ্যাঁ লার্জ পপুলেশন ইন স্মল কান্ট্রি। তো ব্যাপারটা হচ্ছে যা বললাম, লার্জ পপুলেশন তোমরা কেন বলো, তোমরা কেন বলছো না যে বিগ একটা ম্যান পাওয়ার আছে, আমাদের বিগ ম্যান পাওয়ার আছে পৃথিবীতে, তো আমাদের শক্তি এটা, কিন্তু আমরা তো কাজে লাগাতে পারছি না। আপনি জানেন আমার তো মাঝে মাঝে মনে হয় যদি এখান থেকে জাস্ট 2 কোটি লোককে, এখান থেকে জাস্ট 2 কোটি মানুষকে যদি আমরা উন্নত দেশে প্লেস করতে পারি, এই দেশের কখনো কারোর কাছে হাত পাততে হবে না। ওই 2 কোটি মানুষ যদি আমাদের উন্নত দেশের কথা বলছি, ইউরোপ আমেরিকা কানাডার কথা বলছি অস্ট্রেলিয়ার কথা বলছি, ওরা যদি তখন এখানে রেমিটেন্স পাঠায়, আপনি বলেন বাংলাদেশের কোন সরকারের আর কোন টাকা লাগবে, বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জায়গা হবে, কোন পরিবার অসুস্থ থাকবে? 2 কোটি ব্যক্তি মানে কিন্তু 2 কোটি মানুষ না, 2 কোটি ব্যক্তি মানে কি, 2 কোটি মানুষের পাঠানো মানে কি, তার সাথে এক একটা ব্যক্তির সাথে কতজন থাকে, 5-6 জন থাকে, তাই তো 7-8 জন থাকে। তার মানে কি 2 কোটি যদি পাঠানো যায়, এই পরিবার যদি আপনি ধরেন তাতে বাংলাদেশের প্রায় 10 কোটি থেকে 15 কোটি মানুষের একটা সচ্ছলতা চলে আসবে, অর্থাৎ ওই 2 কোটি দিয়ে প্রায় 15 কোটি মানুষের সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। আপনি দেখেন কিছু না, আপনি লেখাপড়া করেননি, ওখান থেকে আপনি 0 করেন, তারপরে 1 করেন, লেভেল 1 করেন, ইংলিশে একটু করেন, আমরা এখানে করাচ্ছি, একবার না হলে 2 বার করাচ্ছি ফ্রি, অন্যদিন টাইম পাস শুধু শুক্রবারে করেন, না পারছেন আপনি অনলাইনে করেন, এসে করার জন্য হোস্টেল রাখছি সেটা করেন, তারপর আপনি করেন, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং করেন, দেখেন তো একটা ছেলে বেকার থাকে কিনা, একটা মেয়ে বেকার থাকে কিনা। একসাথে এক বাবা এসে কান্নাকাটি করছে যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মানে তার ছোট 2টা মেয়ের বিয়ে হয়েছে, বড়টার বিয়ে হচ্ছে না। আপনি বলছেন গ্রামে এটা কিন্তু খুব কঠিন অবস্থা দেখা, এটা কিন্তু সাধারণ অবস্থা না, মানে তার ছোট 2টা মেয়ের বিয়ে হয়েছে, তাদের গায়ের রং ফর্সা, বড় মেয়েটার গায়ের রং ভালো না একটু কালো, এই জন্য তার বিয়ে হয় না। তা আমি বললাম যে আপনি, উনি আমার বললেন যে তার জন্য হাটে যে ক্রিম নিয়ে আসেন রং ফর্সা করার ক্রিম, আমরা যে দেখেন বলছে অনেক খরচ করেছি কিছু কিছু হয় না, বিয়ে হচ্ছে না। আমরা তার যোগ্যতার রংটা করেন গড়ে তোলেন, যোগ্যতার রং বাড়াই দেন, ওনাকে বলার পরে উনি বলছে স্যার কিভাবে, আমি বললাম এটা করেন, বিদেশ যাওয়ার দরকার, যদি টাকা না থাকে আপনি এটা করান, শুধু ইংলিশের লেভেল 1-2 করান, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেট করান, আজকে তো সেই মেয়েটা স্বাবলম্বী। আজকে একজন যখন বললেন যে স্যার এক সময় বছরে একটা প্রস্তাব আসতো না, এখন প্রতিদিন প্রস্তাব আসে মেয়ের, আমি কোনটা নিব সেটা ভাবছি, মানে এই যে কেন মেয়ে ঘরে বসে ইনকাম করছে 20,000-40,000-50,000, আপনি বুঝেন গ্রামে 40,000 টাকা অনেক টাকা,
0: অনেক
1: শহরেই তো অনেক টাকা। আমি আশা করি আজকে যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা শেয়ার করে দিবেন ঢাকা এফএম এর প্রোগ্রামটা, আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা মনে রাখবেন যে ধর্মেরই হন না কেন দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু আগে দিন শুরু করতে হবে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, 5 ওয়াক্ত নামাজ যেন চান না হয়, আল্লাহ যদি না চান পৃথিবীর কেউ কোন কারো শক্তি নাই তার রিজিক বৃদ্ধি করে। আমি একটা কোরআনের আয়াত আপনাদের পড়ে শোনাই, আমি তর্জমা করে শোনাচ্ছি, আমি বেশি সময় নিব না, সূরা আনকাবুত 62 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বৃদ্ধি করে দেন, অর্থাৎ প্রশস্ত করে দেন। এখানে বলছেন আল্লাহ, আবার পড়ে শোনাচ্ছি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, অর্থাৎ যার জন্য ইচ্ছা করেন টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দেন, আল্লাহ যার জন্য ইচ্ছা করেন, এবং যার জন্য ইচ্ছা করেন সীমিত করে দেন, তার মানে যা ছিল তার থেকে কমায় দেন, একজনের টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করে দিলেন, বিদেশ যাওয়া বৃদ্ধি করে দিলেন, জ্ঞান গরিমা বৃদ্ধি করে দিলেন, আবার যার জন্য ইচ্ছা করছেন কমিয়ে দিচ্ছেন। এরপরে নিশ্চয়ই তারপরে অংশটা হচ্ছে নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত, অর্থাৎ আল্লাহ ভালো জানেন কাটটা বাড়াতে হবে কাটটা কমাতে হবে। এই জন্য আমি বলবো মুসলিম যদি হয়ে থাকেন ফজর নামাজ পড়ে 300 করুন, 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে 4 না হয়। সফলতার প্রথম ধাপ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ এবং তারপরে ইংলিশে লেভেল 1-2 আইএলটিএস ফ্রিল্যান্সিং। কারণ আল্লাহ সেই জাতির উন্নয়ন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরা তাদের ভাগ্য প্রচেষ্টা না হয়।
0: জি,
1: আই হোপ দ্যাট ওয়াজ মাই পয়েন্ট।
0: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, আমাদের মেহেককে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন, স্যার আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম, আমি একটু পারিবারিক ভাবে সমস্যায় আছি, ইংরেজিতে দুর্বল, কিভাবে কি করব, আমি বাহিরে যেতে চাচ্ছি, আমি 9 পর্যন্ত পড়েছি, মানে ক্লাস 9 পর্যন্ত তিনি পড়েছেন।
1: ও নামটা ভুলে গেলাম,
0: মেহেক।
1: মেহেক, তোমার তো বয়সটা লেখো নাই, বয়সটাকে লিখেছে?
0: জি না,
1: বয়সটা লেখে নাই, তবে তুমি 9 পর্যন্ত পড়েছ। একটা গুড নিউজ দিচ্ছি, যাদের বয়স 20-35 পর্যন্ত তাদের জন্য যেটা হয় জাস্ট স্পোকেনটা শিখে এখানে, ইউরোপে একটা ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, এই সুযোগটা তোমার আছে। তো এটা সময় আছে, যদি তুমি ইন্টার পর্যন্ত পড়তে তাহলে তোমার জন্য সারা পৃথিবী তোমার জন্য উন্নত থাকতো। HSC পাশ করা, এইটুকু টেনে টুনে হলো পাশ করা, পাশ করারই হলো। যেমন আপনি অবাক হবেন, HSC যদি কেউ 2 পায়, 2.5 পায়, 2 পেলেই যা যাচ্ছে চায়নাতে উন্নত জায়গায় পড়ার, 2.5 পেলে ইউরোপে যাওয়া যাচ্ছে, 2.5 পেলে অর্থাৎ GPA 2.5 পেয়েছে তারে ইউরোপে যাওয়া যাচ্ছে, IELTS মাত্র 5। আমি তো IELTS এর দায়িত্ব নিচ্ছি, অর্থাৎ IELTS এর দায়িত্ব ATMS এর ভিসার দায়িত্ব ATMS এর ইনশাল্লাহ। তো তুমি যেটা যেহেতু পড়াশোনা করতে পারো নি আর, তবে তুমি যেটা করো, জিরো দেখে দেখে যে অক্ষর ছিল তাহলে তুমি এখানে লেভেল জিরো করতে পারবে, লেভেল জিরো লেভেল 1 করো, স্পোকেন রাইটিং করো, এরপরে তুমি যাওয়া হচ্ছে ওয়ার্ক নিয়ে যাওয়ার সুযোগ আছে, একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে ইউরোপে, যেহেতু এই সুযোগটা তো আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার দিই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন। সবসময় সঙ্গে সঙ্গে কল ধরতে পারি না, বাট মেসেজ করলে আমি ওটা সুযোগ হয় এবং প্রত্যেকটার অ্যান্সার দেওয়া হয়। আমি ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01712-80-81-93, এটাতে সরাসরি কলও করা যাবে। আমার ব্যক্তিগত নাম্বার বলছি, ATM সার বা মানুষ করে কারিগর করে সেভ করে রাখুন, 01712-80-81-93। তার আগে বলবো, তার সুযোগ হোক আর না হোক, ধরেন তো সুযোগ নাই, ধরলাম তার টাকা নাই, ধরলাম তার এমন কোনো ইয়ে নাই, আর্থিক সচ্ছলতা নাই, বা কেউ দিবেও না, তার লেখাপড়াও নাই, তার কিছুই নাই, তারপরে বলবো যে হামাগুড়ি দিয়ে হলেও যেন আমার সাথে একবার দেখা করে। আমি একটা খুব দামি একটা বই দিব, খুব গুরুত্বপূর্ণ একটা বই দিব, আর প্রত্যেককে আমি একটু আপ্যায়ন করি, চা আপ্যায়ন করি, চা দিয়ে এইটুকু আমি করি, আর আমি কোনো ভিজিট নিই না। গত 23 বছরে কারো পরামর্শ দেওয়ার জন্য আমি সময় দিই প্রতিদিন 5-6 ঘন্টা, বিনিময়ে আমি কোনোদিন একটা টাকা নিই নাই, বাকি জীবন ইনশাল্লাহ নেব না, অর্থাৎ এটা আমি বিনা পয়সায় করি। একজন তার পরামর্শ জন চাচ্ছে, এটা অনেকে টাকা নেন, আমি তো দোষের কিছু মনে করি না, যারা নিচ্ছেন টাকা, যেমন কেউ 1,000 নিচ্ছেন, কেউ 500 নিচ্ছেন, কেউ 2,000-5,000 নিচ্ছেন। আমার জানা একজন আছেন ঢাকাতেই, উনি প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের জন্য নেন হচ্ছে 2,000 করে নেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সাথে উনি কথা বলেন, সময় দেন, কিন্তু সেজন্য 2,000 টাকা দিতে হয়। এটা আমি খারাপ মনে করি না, তার এক্সপার্টিস আছে, উনি নিতেই পারেন, ডাক্তার যেমন নেন ভিজিট নেন, কিন্তু আমি তো নিই না, আমি তো এই যাবৎ কোনোদিন নিই নাই, ভবিষ্যতে কোনোদিন নিতে চাই না যদি বেঁচে আছি। এক জীবনে কি দরকার, আমার জীবনে ওই টাকাটা কি হবে, প্রতিদিন সর্বোচ্চ 75 জনের সুযোগ আছে দেখা করার, প্রতিদিন প্রতিদিন যদি আমি প্রত্যেকের কাছ থেকে 1,000 করে নিতাম তাহলে 75,000 টাকা হতো। যেদিন 5-4 জন দেখি সেদিন যদি প্রতিদিন 5-4 জনের কাছে 1,000 করে নিতাম 50,000 টাকা হতো, আর যদি 500 করে নিতাম তাহলে বুঝতে পারেন 25,000 টাকা হতো, তো যদি আমি 100 করে নিতাম তাতেও 5,000 টাকা হয়, আমি তো নিই নাই কখন। হ্যাঁ, 1 টাকা ভরলেও তো 50 টাকা হতো, আমি তো নিই নাই কখন। তা আমি আশা করি যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমার এখানে যেহেতু বিনা পয়সায় দেখা করার সুযোগ আছে, এটা আগে করেন, ইনশাল্লাহ জীবন বদলে যাবে, দুঃখের দিন অবসান হবে ইনশাল্লাহ। ওই যে বললাম, জন্ম থেকে জ্বলছে মাগো, আর কতদিন বলে শুইব, এটা যেন না হয়, সারা জীবন এই কষ্ট করতে হবে না।
0: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আছেন আলামিন, তিনি লিখেছেন, স্যার আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি, আপনার কথা শুনলে অনেকটা ভরসা পাই, কিন্তু অন্যান্য কোথাও ফোন দিলে বলে যে 40-50 লাখ ব্যাংক সলভেন্সি প্রয়োজন, তাছাড়া অন্যান্য খরচ তো আছেই, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের জন্য এটা খুবই হার্ড, তবু আপনার কথা শুনলে মনের ভেতর অনেকটা আশার প্রসার ঘটে। আবার ফাইন্যান্সিয়াল চিন্তা করলে হারিয়ে ফেলি, আমাদের জন্য কিছু একটা টিপস দেন।
1: টিপস লাগবে না, সঠিক তথ্যই দিয়ে দিচ্ছে। ইউরোপের ডেনমার্ক কিছুক্ষণ আগে বললাম, কোন ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোন ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা হওয়ার সম্ভাবনা 99.99% ইনশাআল্লাহ। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টই তো লাগবে না, সব জায়গায় তো লাগে না। অস্ট্রিয়াতে ব্যাংক স্টেটমেন্ট লাগছে না, চায়নাতে খুব সামান্য লাগছে, সাইপ্রাসের জন্য খুব সামান্য লাগছে, আর এখানে তো লাগবেই না। যেমন ডেনমার্কে কিছুই লাগবে না, অস্ট্রিয়াতে কিছুই লাগবে না, একদম ফ্রি। আচ্ছা তাহলে এখানে কি লাগবে? যোগ্যতা লাগবে, বুঝে বললাম, IELTS শুরু করা। এখন টাকা না থাকলে ধার করে করতে বলি, না হলে কিছু বিক্রি করে করতে বলি। কিছুদিন আগে একজন এসে বললেন যে তার বাড়িতে কিছুই আছে, তার মা কিছু ছাগল পোষেন, তো তার মাকে বলেছে, মা তুমি আমাকে একটা ছাগল দাও। মা বলছে কেন দেব, আমি তো এগুলো করছি, আমি কোরবানি ঈদ এগুলো বিক্রি করব। উনি যেটা করেন একটু বড় হলে সেগুলো কোরবানি ঈদ পর্যন্ত নিয়ে যান, তার বিক্রি করেন। উনি বলছে না না, এতদিন দেরি করা যাবে না। কেন, কি করবে তুই? তখন বললো যে আমি একটু এটিএম সার সাথে দেখা করবো, আমি কিছু কোর্স করবো, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। বলছে যে এগুলা ঠিক না, এগুলা প্রতারণা, এটা ওটা ভিন্ন, মানে উনি বিশ্বাস করেনি। যাই হোক, বলেছে না না, তুমি আগে শুনো, তুমি রেডিওতে শোনো অথবা তার ইউটিউব চ্যানেল দেখো, তা বুঝতে পারবে এটিএম স্যার কে। তো যাই হোক, সে বলেছিল যে মা তো দিতে রাজি না, কেন উনি তো আসলে বাস্তব জীবনটা জানেন না, উনি তো তথ্যও জানেন না, গ্রামের মানুষ। তো উনি বলেন যে না আমি দিতে পারবো না। তখন তাকে বলছে কনভিন্স করার জন্য, মা তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে একটা গরু দিব। বলছে কিভাবে? বলছে এই ছাগলটা আমাকে দাও, এটা বিক্রি করে আমি কোর্স করে শিখে নিই, ইংলিশ শিখবো, ফ্রিল্যান্সিং ডিজিটাল আমাকে শিখে, তোমাকে আমি একটা গরু উপহার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই কথা কেন বললাম, ওর মধ্যে একটা একটা আত্মবিশ্বাস। আসলে বাংলাদেশে জানেন, আমাকে অনেকে বলে স্যার কত টাকা লাগবে, যে বললো না মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি নিজে মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে অনেকে বলে স্যার আমার তো টাকা নাই, আমার তো আসলে এই এই সমস্যা, আমার পরিবারে অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা আছি, অনেকের এটা দিতে পারছে না, অনেকের কিস্তি চলে, আপনি গ্রামে জানেন কিস্তি চলে ঘরে ঘরে, কিস্তি মানে ওই সুদের ব্যবসা আর কি, বিভিন্ন রকমের। তো সেখান থেকে তারা লোন টোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, ক্ষুদ্র ঋণ টিন। কিন্তু তাদের যেটা হচ্ছে, ওই যে যখন লোনটা নেয়, যখন তার ঋণ নেয়, তখন তারা বুঝে উঠতে পারে না যে আসলে কিভাবে সুদ দেব, এটা তারা চিন্তা করে না। আগে তারা খরচ করে ফেলে, খরচ করার পরে যখন কিস্তিটা দিতে হয় প্রতি সপ্তাহে কোথাও, প্রতি 15 দিন পর পর কোথাও, প্রতি মাসে, তো এই যে দিতে হয় ওইটা একটা তাদের মধ্যে প্রেশার থাকে, বার্ডেন থাকে। তো অনেকের আবার কয়েকটা কিস্তি চলে। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে তার তো ইনকাম সোর্স নাই, কিন্তু টাকা চলে যাচ্ছে, সে তখন আরো ঋণে জর্জরিত জর্জরিত হচ্ছে অনেকে, কারণ ইনকাম ফ্লো তার নাই। প্রথম কথা হচ্ছে ইনকাম ফ্লো দরকার, যেহেতু নাই, তখন ওই ও যে বললো যে আমি দিব, তা আমাদের দেশে যেটা হয় আমরা অভিযোগ করে আমার কিছু নাই, তা আমি বলবো না, যার কিছুই নাই তার যদি একটা জিনিস থাকে তাহলে সে বড় হয়ে যাবে। সে কি জিনিসটা? আমাদের মানুষের সবচেয়ে বেশি অভাব খাদ্যের বলবো না, টাকা পয়সার বলবো না, সম্পদের বলবো না, সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র ইচ্ছার, সবচেয়ে বড় অভাব হচ্ছে তীব্র আকাঙ্ক্ষার। এই ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস যদি থাকতো, এদেশে কেউ বেকার থাকতো না, এদেশে কেউ গরিব থাকতো না। তুমি গরিব হয়ে জন্মেছে বটে, গরিব হয়ে মৃত্যুবরণ করো না। হোপ ইউ গট মাই পয়েন্ট। আমি শুধুমাত্র এবার যারা পরীক্ষা দিয়েছে HSC আরিন, তাদের বাবা মার জন্য একটা নাম্বার দিচ্ছি, কারণ তাদেরই এখন সবচেয়ে বেশি যাওয়ার সুযোগ। এবার একটা সন্তান বিদেশে যদি থাকে, আমি বলি সবসময় আপনার পরিবারে একজনকে পাঠান ইউরোপে, একজন কোনো দেশ পাঠান, ওই পরিবারের অভাব কোনোদিন স্পর্শ করবে না ইনশাল্লাহ। যেহেতু এখান থেকে সবকিছু হচ্ছে ATMs, আমি নাম্বারটা দিচ্ছি, আমার ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। ATM সার বা মানুষ গড়ের কারিগর বলেছে করে রাখুন 01712 80 81 93। ওই যে বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু দেশের খুব বড় ইয়ার্কের পরে পেশা হয়, তার মধ্যে কিছুক্ষণ আমি দেখালাম যে 3-4 দিন আগে যে বিচারটা হলো হচ্ছে এটা ডেনমার্কের, একসাথে 4 জনের বিচার হলো। আর একটা দেখাই হলো, এটা 2-3 দিন আগের একটা ভিসা, এটা দেখেন, এটা হলো ব্লু পেপার বলা হয়, এটা হলো, এটাই হলো অ্যাপ্রুভাল সাইপ্রাসের। এটা হলো কার্ড আসছে আমাদের এটিএম সার্ভিস স্টুডেন্ট যে 5.5 পেয়েছে, কম পেয়েছে, তখন তো আমরা আমাকে সাইপ্রাসে দিলাম, ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবে হায়াত খান ভিসা সম্ভাবনা প্রায় 99%, 5 পেলেও ভিসা হচ্ছে। হ্যাঁ, এতটুকু জাস্ট কোর্স করে ভিসা হয়ে যাচ্ছে। অনেকগুলো ভিসা হলো, তার মধ্যে এটা হলো হচ্ছে হাঙ্গেরি ভিসা, এরকম হাঙ্গেরি ভিসা হলো এটা মাত্র কয়েকদিন আগে, এটা মনে হয় 4-5 দিন হবে। আপনি দেখেন কত গ্রাম থেকে আসছে, একেবারে অজ পাড়া গায়ে সেখান থেকে আসার ছেলে, সেখান থেকে এসে সে আয়েলস করে 5.5 পেলে তারপরে দিলাম। একটা ছেলে দেখাই, ওর অনেক গ্যাপ হয়ে গেছিল, আমার কাছে এসে বসলো কয়েকদিন আগের কথা। আরেকটা দেখলো একটা হাঙ্গেরির ভিসা হলো, এটা হাঙ্গেরির ভিসা, ইউরোপের হাঙ্গেরি। আমি এখানে কয়েকটা ভিসা দেখলাম, ডেনমার্ক, সাইপ্রাস, হাঙ্গেরি, হ্যাঁ এটা হলো চায়না, এটা হলো চায়না আসলো মনে হয় একদিন বা দুদিন আগে, চায়নার ভিসা এটা ফুল স্কলারশিপ সহ। হ্যাঁ এখানে আরো বেশ কিছু আছে, এটাও চায়নার, এটাও চায়নার, বেশ কিছু আছে। এটা হলো এটা আর কিছু দেখাই, অনেক ভিসা প্রতি মানে প্রতিনিয়তই কিছু না কিছু ভিসা আসছে থাকে প্রত্যেকে, মানে এখন তো কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, আর এখন একটা বড় সুযোগ হচ্ছে বললাম টার্কিতে তুরস্কতে পড়তে যাচ্ছে, সাথে সাথে 1 লক্ষ টাকা বেতনের সুযোগ পাশাপাশি, 1 লক্ষ টাকা অর্থাৎ পাশাপাশি 1 লক্ষ টাকা বেতন পাবে ইনশাল্লাহ। আর ইউরোপেও তো আপনি জানেন 1 থেকে 2 লাখ টাকা বেতন পাওয়া যাচ্ছে পড়তে পড়তেই, ওরা যখন শেষ হয়ে যাচ্ছে যখন সেটেল হচ্ছে তখন ওরা 3-4 লাখ টাকা ইনকাম করে মাসে, 3-4 লাখ টাকা মাসে। আমি তো মাঝে মাঝে বলি এই দেশে কয় টাকা ইনকাম করবে তুমি, ভালো জব করলে কয় টাকা পাবে, তুমি কত পাবে, 20,000, 25,000 না 30,000? তোমার এই বয়সে কেউ 50,000 টাকা দিবে না, তোমাকে দিবে না কেউ। অর্থাৎ তোমাকে 50,000 পেতে গেলেও তোমাকে একটা বয়স হওয়া লাগবে, 40+ হলে তোমার দেখা যাবে 50,000 পাচ্ছে। অথচ অথচ ওখানে তো যে বয়স, যার বয়স 18-19 সেই পাচ্ছে 1.5 লাখ টাকা, সেই পাচ্ছে 1 লাখ টাকা, সেই পাচ্ছে 2 লাখ টাকা, এবং যখন সে ফুল টাইম কাজ করছে সে 4-5 লাখ টাকা ইনকাম করছে। একটা মানুষকে দেওয়া দরকার, আর বাকি সবাই ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং করে, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্সে থাকে, প্রত্যেকটা মানুষ যেন ইনকাম সোর্স হয়। হোপ ইউ গট মাই পয়েন্ট।
0: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন আফসানা মিম, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটা মিলে 6.75 পেয়েছি, আমি কি এখন অনার্সে ভর্তি হতে পারবো?
1: আফসানা মিম তোমার জন্য শুভকামনা। প্রথম কথা হচ্ছে তুমি পেয়েছো কম, কিন্তু দুইটা মিলে বলেছ, তুমি বলেছো যে দুইটা মিলে 6.75 সামথিং। হ্যাঁ কিন্তু ব্যাপারটা হলো যে তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি বলনের কথা পেয়েছো, তো ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্বপূর্ণ যে এসএসসি তে কত পেয়েছো, এইচএসসি কত পেয়েছো। আর কমপক্ষে 2.5 পেলে, 2.5 পেলে আমার মনে হয় তুমি অনার্সের কথা বলছো, বিদেশের কথাই বলছো হয়তো। হ্যাঁ তুমি বিদেশে যেয়ে পড়তে পারবে ইনশাল্লাহ, কারণ কম জিপিএ নিয়েই পড়া যায়, কম জিপিএ নিয়ে যেমন 2.5 পেলে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যায়, জাস্ট 2.5। আর যদি কেউ কোনো মতো পাশ করে, ধরেন আরো কম পেয়েছে, 2-এর নিচেও পেয়েছে, তাকে আমরা চায়নাতে উন্নত জায়গায় পড়ার সুযোগ দিচ্ছি, উন্নত জায়গায়, সেখান থেকে পড়ার পরে সে কিন্তু আবার আমেরিকা, ইউরোপে যেতে পারছে, কানাডা যেতে পারছে, এই সুযোগটা আছে। অনেকে ভাবে কি আমার জীবন শেষ, না তুমি কত খারাপ স্কোর করেছো, তুমি পাস করেছো ঠিক আছে, পাস না করলেও তো অনেক কিছু সম্ভব, পাস না করে তো অনেক কিছু করছে। আমি তো অনেককে দেখিয়েছি, সবসময় বলি যে জীবনে শুধু লেখাপড়ার যে পাস ফেল এটি সবকিছু না, এর বাইরে অনেক কিছু আছে। আপনি আমার হবেন, অনেকে কোনো লেখাপড়াই তো তেমন করেনি, যাস কোনো মতো হয়তো কেউ এসএসসি পাস করেছে, কেউ এসএসসি পাস করে, তারপরে তো সব সফল। আমি এই জন্য বলবো যে লেখাপড়া না করলে যে সব শেষ হয়ে গেল, আমি বলবো লেখাপড়া করলে ভালো হয়, কিন্তু না করলে তুমি শেষ না, তোমার জন্য কিছু আছে। লেখাপড়া করলে কি হয়, সহজ হয়ে যায়, লেখাপড়া করলে ইন্টারমিডিয়েট পাস করলে তাহলে ইউরোপে আমেরিকায় যাওয়া যাচ্ছে, কিন্তু যে করেনি সে কি করবে? আপনি দেখেন এসএসসি পাস করে আছে অনেকে বসে আছে, সে জানেই না এসএসসি পরে ম্যাট্রিকের পরে চায়নাতে ডিপ্লোমা করা যায়, এবং এখন চায়নাতে ইনকাম করা যাচ্ছে।
0: যারা আসলে লেখাপড়া করেননি, মানে করার হয়তো বা সুযোগ হয়নি, সেক্ষেত্রে তো মনে হয় কোনো সুযোগ আপনার তরফ থেকে আসলে পাবেন তারা,
1: অনেক সুযোগ, শুধু সুযোগ না অনেক সুযোগ। কয়েকদিন আগে এক মা আসছেন, ভদ্র মহিলা, উনি এসে বলছেন যে স্যার আমার বাচ্চাকে দুটা মানুষ করতে করতেই আমার আর লেখাপড়া করা হয়। বাট উনি ভালো ফ্যামিলির, বলছে যে ওনার ছেলে এখন বড় হয়ে বলছে যে মা তুমি যাও এটিএম সে যাও, তুমি জিরো থেকে শুরু করো, জিরো থেকে শুরু করো, তোমার জীবনে যে লেখাপড়া হয়নি এই দুঃখ যেন তোমার না থাকে। সবসময় তোদের জন্য আমার লেখাপড়া হলো না, তোদের জন্য আমার কিছু হলো না, তোরা লেখাপড়া করলে আমি করতে পারলাম না, মানে ওরা ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আর কি। তো হয় এরকম হয়, যেমন দেখেন সেটা মাত্র ক্লাস টেনে পড়ে, মাসিক আয় 5 লাখ টাকা, এটিএম সে যতজন করেছে তার মধ্যে ছোট্ট সবচেয়ে ছোট দেখতে পাচ্ছেন মনে হয় আমার পাশে একজন ভদ্রলোক মাঝখানে বাচ্চাটা।
0: জি,
1: তো এই ভদ্রলোক একদিন আসলেন, উনি বললেন স্যার আমার তো চাকরি চলে গেছে কি করবো, উনি ফ্রিল্যান্সিং করেন, তার আগে ইংলিশ শেখেন। আমি বলার পরে উনি বলেন যে স্যার এই 50 পেরোনো বয়সে কি করবো, আসলে সম্ভব কিনা, আমি স্টার্ট তো করেন, শুরু তো করেন, শুরু করতে তো আমরা দেরি করি, যাস মার্শাল্লাহ হয়ে গেল। উনি কিছুদিন পরে ওনার ছেলেকে নিয়ে আসছেন, আমি প্রথম ভাবিনি যে ছেলেটা পারবে, এই ছেলে আজকে দেখেন সফল ফ্রিল্যান্সার। এই বাচ্চাটা কত হবে বয়স, খুব বেশি হবে
0: না?
1: আপনি দেখেন জনকে লেখাপড়া জানেন, আপনি বলেন যে লেখাপড়া না জানলে কি আছে, দেখেন উনাকে দেখে কি খুব লেখাপড়া মনে হয় যে উনি খুব লেখাপড়া জানেন। উনি আসলে একজন রাজমিস্ত্রির যোগাল ছিলেন, রাজমিস্ত্রি, সেখান থেকে দেখেন আজকে সাদ্দাম হোসেন সফল ফ্রিল্যান্সার, তাও কোন টিভিতে সাক্ষাৎকার, যোগ্যতা আছে দেখে দেখে সে ইংলিশ অক্ষর বুঝে তারা তাকে করাচ্ছে। আর একটা কথা বলে রাখি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যারা কওমিতে পড়ে আপনারা জানেন যে হাফেজ হয়, আলেম হয়, তারা ইয়ে পড়ে একদম শুরু থেকে শুরু করে আর কি, তো মিজান থেকে শুরু করে, আস্তে আস্তে কাফিয়া করে, তারপরে সরেবেকা, মিশকাত, জালালাইন মিশকাত দাওরা করে, হায়াতুল উলিয়া পরীক্ষা দেয়, ইফতা করে, মুক্তি হয়। কিন্তু দেখবেন এটা কোনো ইচ্ছা, এটা কোনো টার্গেট হতে পারে? একজন আলেম হয়ে তার টার্গেট হচ্ছে যে আমি মসজিদে ইমামতি করব, ওখান থেকে বেতন নিব, আমি মাদ্রাসায় পড়াবো, সেখান থেকে ইনকাম করবো। আরে মসজিদের টাকা আসে কোথা থেকে? মসজিদের টাকা আসে কোথা থেকে? সবাই দান করে সেখান থেকে, সে দানের ভাগিদার তুমি কেন হবে? মাদ্রাসায় কোথা থেকে আসে? বেশিরভাগ দান থেকে আসে, জাকাত থেকে আসে, বিভিন্ন ফান্ড থেকে আসে, সে দানের ভাগ তুমি কেন নেবে? তুমি কেন ভাবছো ওইটাই তোমার একমাত্র ক্যারিয়ার? এই যে ভাবতে পারছো না, ওটা তো খেদমতের জায়গা, ওটা খেদমত বিনা পয়সা আল্লাহর জন্য রেখে দাও, এর বিনিময় কেন নিচ্ছ? তুমি এটা বিনিময় কেন চিন্তা করছো যে আমাকে হাফেজ হয়ে আলেম হয়ে আমি ওখান থেকে বিনিময় নিয়ে হাত দিয়ে নিয়ে চলবো? এটা কেন তোমাদের এই টেনশন, এই এই ইচ্ছাটা, ইন্টেনশন নাই কেন যে আমিও অন্য সাধারণ মানুষের মতো আমি অন্যর কাছে হালাল ইনকাম করবো? তোমাদের জন্য বলছি তুমি ইংলিশ শিখো, ফ্রিল্যান্সিং করো, ওখানে বসে করো। আমি বেশ কিছু করার বলার পরে দেখলাম বেশ কিছু ইমাম সাহেব, তারা এখন আপনি যান মসজিদে, ইমাম সাহেবদের জন্য আলাদা একটা ঘর থাকে, গুজরাট বলে বা কিছু বলে, সেখানে তারা থাকেন। ওখানে ইমাম সাহেব রাত 8:30 তার ইয়ে হয়, এশা নামাজ শেষ হয় 9:15 বেজে যায়, উনি 9:00 ওখানে জয়েন করেন, 9:00 থেকে 10:30 পর্যন্ত অনলাইনে উনি এটিএম এর কোর্স করেন। ইমাম সাহেব বলছেন আমাকে করতে হবে, আমাকে এই ইনকামে যেতে হবে, হালাল ইনকামে যেতে হবে। একজন ইমাম সাহেব উনি ঢাকার বাইরে থেকে আসলেন, বললেন স্যার আমার 3টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ মিলে, ওনার মা আছে, এই 6-7 জন মানুষের জন্য মাত্র 7,000 টাকা বেতন পাই ইমামতি করে, কিভাবে চলবো? বাংলাদেশে দেখবেন মানুষ খুব ভালো চলবে, আশেপাশে দেখবেন টাইলস কোনো মসজিদ, ভালো ইনকামও হচ্ছে, ভালো টাকাও ওখানে দান হয়, কিন্তু ইমাম সাহেব পেতে পারবে না। এই জায়গাতে চলা যায়? মানে 6 জন মানুষ আপনি বলেন 7,000 টাকা কেমন করে চলবে? উনি আমার কাছে আসছে, আজকে সেই ইমাম সাহেব, উনি এটিএম থেকে শিখছেন, জিরো থেকে, জিরো করলেন, 1 করলেন, সম্ভবত 2 করেছেন, এই পর্যন্ত করেছেন, এখন উনি ইংলিশের শিক্ষক এবং উনি এখন খেদমত করছেন বিনা পয়সায়, খেদমত করছেন, এখনো ইমামতি করেন, এখনো টাইম পেলে উনি যেটা করেন, যেমন অনেককে আমি বলি যে মাগরিব এশা এবং ফজর পড়াই, মাগরিব এশা এবং ফজর এটা হলো জেহরি কেরাত, অর্থাৎ জোরে জোরে পড়তে হয়। তো আর জোহর আর আছর হচ্ছে শেরিকেরাত, অর্থাৎ তারা আস্তে আস্তে নীরবে পড়ে। তো এই সময় তারা মুয়াজ্জিন সাহেব পড়ে আর বাকি তিন ওয়াক্ত উনি পড়ান। তাহলে কি হলো, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পুরো সময়টা তার কি হলো, রিজিকের ব্যবস্থা করতে পারছে, তার মানে একটা বিরাম সে করছে। এবং এইভাবে অনেকেই আজকে তারা গড়ে উঠেছে। আপনি দেখেন, আপনি অবাক হবেন, আপনি বলতে পারেন যে এটা কি সম্ভব, ওরা কি এত বোঝে? হ্যাঁ, যে হাফেজ সাহেব হচ্ছে, যে আলেম হচ্ছে, তার তো অনেক পড়া। জেনারেল লাইনে কতটুকু পড়ে? জেনারেল লাইনে একজন যতটুকু পড়ে, এটা কিন্তু খুব সামান্য তাদের তুলনায়। তারা ভোর তিনটায় উঠে, ভোর তিনটা থেকে তারা শুরু করবে। এবং আমি বলেছি যে হাফেজ হতে পারে তার জন্য এগুলো কিছুই না। আমি কমিদের বলবো, তোমরা এখান থেকে শুরু করো, তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ। তুমি কেন লাখের উপর ইনকাম করবে না? তুমি কেন 5,000-7,000 টাকা ইনকাম করে তুমি সন্তুষ্ট হচ্ছ? হালাল ভাবে ইনকাম করো, তোমাকে তো একদিন হজ করতে হবে, তুমিও তো একদিন মসজিদ করবা, মাসজিদের মাদ্রাসা করবা, বানাবা ইনশাল্লাহ, এতে এতিমখানা বানাবা ইনশাল্লাহ, দাওয়া সেন্টার বানাবা ইনশাল্লাহ, তুমি করবে ইনশাল্লাহ। তোমার জন্য যেমন দেখেন, এই দেখেন একটা হাফেজ সাহেব, দেখেন
0: জি
1: ইন্টার পাস করেনি এখনো, পবিত্র কোন হাফেজ, মাসে ইনকাম 3,00,000 প্লাস করছে। শুধু তাই না, হাফেজ সাহেব অনেক ভালো ইনকাম করছে, আরো ভালো ইনকাম করছে। শুধু 3,00,000 না, একসময় তার বেতন ছিল মাত্র 7,000 টাকা, আজকে আজকে তো অনেক। অনেকে বিশ্বাস করে না যে কি বলে, আমাকে অনেকে বলে স্যার মেয়েরা কি পারে? মেয়েরা কেন পারবে না, মেয়েরা কেন পারবে না? একটা মুভি ছিল মেয়েরা মানুষ, তাই বলবো যে মেয়েরাও পারে সব, যেমন ঘরে বসে পর্দায় থেকে। দেখেন আলহামদুলিল্লাহ দিন শেষে $2,000 আর্ন করছি, $2,000 বাংলাদেশ টাকায় প্রায় 2,50,000 টাকা হয়। আপনি গ্রামের মেয়ে দেখেন, গ্রামের মেয়ে অনেকে বলে যে গ্রামের মেয়ে পারে না, এটা ভুল কথা, একেবারেই ভুল কথা। গ্রামের মেয়েরাও কেন পারবে না, তাদের তো সে একই রকম মেধা আছে। দেখেন সংসার সামনে মাসে 2,00,000 টাকা আয় করেন জোনাকি, জোনাকি নামটা কি শহরের নাম না গ্রামের নাম, করছে 2,00,000 টাকা, তো কম টাকা না
0: জি।
1: অর্থাৎ এমনকি খুব ভালো পর্দা, আপনি অবাক হবেন এরকম পর্দা খুব কম দেখা যায়, দেখতে পাচ্ছেন মনে হয় খুব ভালো, এটা খাস পর্দা বলে, খাস পর্দা করে মাসে ইনকাম করছে 5,000-10,00,000 টাকা ঘরে বসে। অর্থাৎ এদেশে যেন কেউ বেশি বেকার না থাকে, এটা আমার একটা মোটো। আমার কথাগুলো যদি কেউ মেনে চলে, সে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। সে লেখাপড়া করলেও তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, না করলেও, অর্থাৎ করলে বেশি ভালো হয়, না করলেও তার জন্য সুযোগ আছে, জিরো থেকে শুরু করা যায়। হয়তো তার জন্য 3-6 মাস বেশি লাগবে, মানে যে লেখাপড়া করেছে আর যে করেনি। আপনি অবাক হবেন যে অনার্স পাস মাস্টার্স পাস, তার থেকে যে লেখাপড়া করেনি বা 5-6 মতো করেছে, এখানে শেখার ক্ষেত্রে তার দূরত্ব কত জানেন? সর্বোচ্চ 6 মাস।
0: আচ্ছা,
1: অর্থাৎ তাদের এমনিতে দূরত্ব কিন্তু প্রায় 20, একজন লেখাপড়া করেছে প্রায় 20 বছর, আরেকজন লেখাপড়া করেছে 3 বছর বা 4 বছর। তার লেখাপড়ার কিন্তু পার্থক্য এখানে প্রায় 17-18 বছর 20 বছর পার্থক্য, কিন্তু এখানে যখন এটিএম সে আসে, এই দুইজনের মধ্যে পার্থক্য মাত্র 3-6 মাস, 6 মাসে সম্পূর্ণ। অর্থাৎ 6 মাস পরে ওই মাস্টার্স পাস করা একটা ছেলে যতটুকু ইংরেজি জানে তার সমান চলে আসে বা তার থেকে বেশি চলে আসে। বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে বাস্তব, আমি করছি এটা আলহামদুলিল্লাহ।
0: অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, আমাদের অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কথা ছিল, কিন্তু হয়তো বা এখন সময়ের কারণে আর হচ্ছে না। ইনশাল্লাহ সামনে আমরা আরো আরো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। যেতে যেতে যদি স্যার কিছু বলতে চান।
1: যেতে যেতে বলবো, শুধুমাত্র যারা এখন পরীক্ষা দিয়েছে এইবার, তাদেরকে বলবো HSC পরীক্ষা দিয়েছ, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ অথবা আলিম পরীক্ষা দিয়েছ, এই মুহূর্তে তোমাদের সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ, সারা পৃথিবীতে তোমার যাওয়ার সুযোগ। 100% স্কলারশিপ আছে কিছু জায়গায়, কিছু জায়গায় ফ্রি, যেটা বললাম যে অস্ট্রিয়াতে ফ্রি, টার্কিতে এখন মানে অল্প খরচে যাওয়া যাচ্ছে, এবং এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ডেনমার্কের মতো জায়গায় হচ্ছে, আপনি অবাক হবেন, পাশাপাশি ইনকাম করা যাচ্ছে হালাল ভাবে। অর্থাৎ জাস্ট কিছু ইন্টারমিডিয়েট পাস করলেই তাদের এই সুযোগগুলো আছে, অথবা মাদ্রাসা থেকে অনেকে বলে যাওয়া যাবে, হ্যাঁ মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে যাওয়া যাচ্ছে, শুধু IELTS লাগবে, যে IELTS করাচ্ছে প্রায় 23 বছর ধরে। এখানে IELTS করানো হয় যারা দুর্বল, Level 1-2 করে IELTS করানো হয়, একবার না পড়লে 10 বার পর্যন্ত সুযোগ দেয় একই খরচে। এরপর এখান থেকে ভিসা প্রসেস, এবং এখান থেকেই বিদেশে যাওয়া পর্যন্ত সবকিছু, এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রাখছে রেখেছি, যারা দূরে থেকে অনলাইনে করতে পছন্দ করে না তাদের জন্য, শুধু শুক্রবারে করা যায় অথবা দূরে থেকে অনলাইন অফলাইন সবকিছু মিলে এমন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি যার নাম ATMS। ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো, এই জায়গাটা তৈরি করেছে আস্থার জায়গা। আমার মতো আরো 10-20টা লোক যদি এই কাজটা করতো, দেশে বেকার থাকতো না, দেশকে প্রতারণার ফাঁদ পাততে পারতো না। আমি সবকিছু মিলে বলবো, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কল করুন। যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতেই, আর যারা কল করতে চান ইচ্ছা মতো আগামী এক ঘন্টা কল করুন। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, যা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 21 বছর। ব্যক্তিগত নাম্বারটা প্রথম নাম্বার এটাই একটাই নাম্বার দিচ্ছি, 01712 80 81 93 বলছি আমার ব্যক্তিগত নাম্বার। এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন, 01712 80 81 93। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন ইউটিউবে, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করে ভিসাগুলো ভিসা সম্পর্কে তথ্য নিন, IELTS করানোর তথ্য নিন, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিংয়ের তথ্য নিন এবং জীবনটাই গড়ে তুলুন। আমি বারবার বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে করুন, না থাকলেও শুরু করুন, আর জীবনে একবার হলেও বসে দেখা করুন, সেটা যেন কালকে হয় পরশু না হয়, দেরি করা যাবে না। আর লাস্ট বাট নট লিস্ট, যদি যার যার ধর্ম তার তার কাছে যে ধর্মেরই হোক, যদি দুনিয়াতে সফল হতে চায় সেজন্য দিন শুরু হওয়ার আগে দিন শুরু করে। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ একটা আশ্চর্যজনক ইবাদত যা মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দেয়। শেষে বলবো কিছু আমল, প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়ুন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। একটা আমল খুবই গুরুত্বপূর্ণ, ফজর নামাজের পরে সূরা বাকারা শেষে দোয়াত, এবং শেষে মানে রাতেও সূরা বাকারা শেষে দোয়াত আপনারা অবশ্যই পড়বেন। রাতে সূরা মূল পাঠ না করে ঘুমাবেন না, যে অবস্থায় থাকুন কখনো আপনারা অখুশি হবেন না আল্লাহর পরে। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, দেখবেন আপনার আগের থেকে ভালো যাচ্ছে। প্রতিদিন কমপক্ষে 100 বার আলহামদুলিল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, প্রতিদিন অনেকবার দুরূদ ইব্রাহিম পড়ুন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন, আপনার দুঃখ কষ্ট আল্লাহ উঠিয়ে দিবেন। আজকে এই প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার জন্য, একটা সরাসরি প্রোগ্রাম করতে পারে ভালো লাগে, আপনারা যারা এখন দেখলেন শুনলেন একটু শেয়ার করে দেন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাযাকাল্লাহ খায়ের।
0: অনেক ধন্যবাদ স্যার, আমিও বিদায় নিচ্ছি, আবারও কথা হবে সকল বন্ধুদের সঙ্গে। এবং এটিএম ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যে এপিসোডগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের ঢাকা FM 90.4 এর পেজেও পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন আলোচনাগুলো, যেটা আপনার জন্য আসলে অনেক বেশি পরিমাণ উপকার, আপনি উপকৃত হবেন। তো আজকের মতো সিফাত বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Hot music.
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: Ak Nation, Ak Station.
4: Shunchen Dhaka FM 90.4.

0: আমার অনেক মিটিং করতে হতো। ইভেন অনেক জায়গায় প্রথম প্রথম এরকম হইতো যে আপনি কি আমার সাথে কফি খেতে যাবেন,
1: আমার সাথে কফি, আই লাভ কফি অ্যাজ ওয়েল। আমাদেরকে হইলে আবার কবে যে আমি একজনের সাথে কফি খাবো, একটু ব্যবস্থা করে দাও না, এতে তুমি লাভ গুরু মানুষ, কত মানুষ তোমার পছন্দ করে, দুনিয়ার কফি করে আর কফি খাই শুধু। By the way, আমরা কিন্তু কোন স্পেসিফিক কোম্পানিকে নিয়ে কথাগুলো বলতেছি না, আই এম টকিং অ্যাবাউট দ্য ওভারঅল কালচার, ওভারঅল আর্ট অ্যান্ড এটিকেট, ওভারঅল এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন ইন ডিফারেন্ট কোম্পানিজ, নট অনলি মাল্টি ন্যাশনাল টপ নচ কোম্পানি, যেগুলো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সব ক্ষেত্রে মেয়েদেরকে কিভাবে ফিল্ডিং সাজায় ফাঁদে ফেলতে হয়। এবং একটা বারবার আমার একটা গল্পের কথা মনে হয়, যদিও গল্পের বক্তব্যগুলো অনেক ভালগার, বাট কেন জানি মেয়েটার চেহারা আমার খুব বেশি মনে পড়ে, বাঙালি জাতির যে দ্বিমুখিতা এই মেয়েলি ব্যাপারের ক্ষেত্রে সেটার জন্য দারুণ এক গল্প। মেয়েটা কাজের মেয়ে, আদিবাসীটাই এভাবে, আদিবাসীরা যেমন হয় একটু শক্তপক্ত আর কি, এভাবে ঝাড় দিচ্ছে আর মাস্টার আদিবাসীর দিকে এভাবে তাকায় আছে, আমার চুলটা পড়ার পরে যেমন নজরটা যেরকম এরকম এইভাবে তাকায় আছে, কি মাস্টার, ওই আদিবাসী মেয়েটা বলতেছে, কি মাস্টার, তুই ময়না রে, তোর আমি সত্যি খুব ভালো পাই, আমি তোকে ভালোবাসি। তো মেয়েটার যে মুখের যে চেঞ্জিংটা, দ্যাট ওয়াজ টপ নচ। এভাবে তাকায় থাকতে ভয় শুনে যে ময়না রে, তোর আমি সত্যি খুব ভালো পাই, তোর আমি ভালোবাসি, ধাম করে চমকে যায় মেয়েটা, চমকে যে মেয়ে তো অবজারভেশন পাওয়ার মেয়েদের আল্লাহ অনেক দিয়েছে, ফট করে মুখের কাটিংটা একটু চেঞ্জ করে, মাস্টার ভালোবাসা না ডট মনে শুধু ওই ধাম দেয়, তাই না মাস্টার। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল পিকচার অফ বাঙালিয়ানা, ভেতরে ভেতরে যে আমরা কি লেভেলের পারভার্টির, কি লেভেলের সিক মেন্টালিটির, যে কিভাবে বিজনেস করেন আপনি, এন্টারপ্রেনারে যান আপনি, চাকরিতে থাকেন, ধাম দাও একটাই, শুধু কফি খাইতে মন চায়, এরা কি পরিমাণ যে ভীতু, যারা যে কফি খাইতে অনেক বেশি ভালোবাসে, ওরা কষ্ট কঠিনে ভুগে তো, কারণ অনেক যদি কফি খায়, ব্ল্যাক কফি, তাহলে বাথরুম তো নর্মাল হওয়ার কথা না, তো এদেরকে ম্যানেজ করা এই কারণে অনেক বেশি সহজ। এই যে যখন আমি বলতেছি ধরো যে, বা আমি ধরো তিন্নি, তুমি ধরো এতে শ্যাম, আমাকে বলো কফি খাওয়ার কথা,
0: গুরু চলেন এক কাপ কফি খেয়ে আসি,
1: কফি তো আমারও খাইতে মন চায়, কিন্তু কফি সহ্য হবে তো আপনার সকাল পর্যন্ত, মানে টোনে বলে দিচ্ছে, ভয়েস ওভারই বলে দিচ্ছে যে এর এর এর এটা ফান করে, কিন্তু মজা করেই বলা, বাট ও বুঝে যাচ্ছে কোন কোন ডাইরেকশনে যাইতে পারে এটা।
0: না আরেকটা কারণ ছিল হয়তো বা আমি, আমার যেটা হইতো যে যেটা মানে অল্প বয়স ছিল, আর একটা হচ্ছে আমার অনেক মেয়েদেরও একটা প্রবলেম থাকে হয়তো বা নিজেরা একটু মানে হাসে বা স্বভাবগতই এরকম, ওই হাসিটাকে না ওই কফিওয়ালা গুলা হচ্ছে আপনার ওইটাকে
2: ভালো না,
1: কফিওয়ালা তো বসে এবং আমার সাথে আমার মতো যারা সুগার ড্যাডি দা মিডল এজ ক্রাইসিসে ভুগতেছি তখন ওইটা চান্স খোঁজে, এটা সত্য কথা,
0: আমার এটা হইতো, ইভেন আমি কিন্তু আমার
1: ইচ্ছা হইলে
0: ভাইয়া এইভাবেই কথা বলতাম আগে, বাট এখন যেটা হয় ভাইয়া কি হয়েছে বলেন, মানে এরকম এরকম হয়ে গেছে।
1: দারুণ দারুণ দারুণ।

0: আবারও চলে এলাম বৃহস্পতিবার রাত 11টা এবং ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি তানহা এবং আমার সাথে অবশ্যই আমাদের আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ আছেন গুরু হেতেশাম। গুরুর সাথে কথা বলবো এবং আমাদের অতিথির সাথেও কথা বলবো, তবে তার আগে একটু বলে দিই আমরা কিন্তু এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবে লাইভে আছি। ফেসবুকে চাইলে কিন্তু আপনি লাইভটি শেয়ার করে দিতে পারেন, চাইলে কি আপনি লাইভটি শেয়ার করে দিবেন এবং ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। আর ইউটিউবও কিন্তু আপনি ঢাকা এফএম 90.4 সার্চ করলে আমাদের লাইভ পেয়ে যাবেন। আর চাইলে কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন 01841904904 এই নম্বরে। এবং ভালোবাসার বাংলাদেশে যদি আসতে চান, আমাদের সাথে গল্প করতে চান, গুরুর সাথে কথা বলতে চান, আপনি কিন্তু আসতে পারবেন এবং চাইলে নিজের ফেস হাইড করেও কথা বলতে পারবেন এবং নিজের নামও হাইড করতে পারবেন। তো আমাকে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম 01841904904 এই নম্বরে একটা মেসেজ করে দিলে আমি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করব, কন্ট্যাক্ট করব। আপনাদের থেকেই কিন্তু আমরা গেস্ট নিয়ে আসি, আপনাদের সাথে যোগাযোগ করেই কিন্তু নিয়ে আসি। তো যারা আসতেছেন তারা কিন্তু তাড়াতাড়ি মেসেজ করে ফেলবেন। তো আমরা চলে যাব গুরুর কাছে এবং আমাদের অতিথির কাছে। আমি জানি না গুরু কেন আমার দিকে ভাবে একদৃষ্টে তাকিয়ে আছেন, আমার খুব নার্ভাস লাগছে। গুরু কেমন আছেন?
1: আমি তাকিয়ে আছি সে কারণটা আগে বলি। প্রথম কথা হচ্ছে যে আমি যদি এই বয়সের হতাম আর ওই ক্যামেরার ওই পারে যদি আমি থাকতাম মোবাইল স্ক্রল করে তোমাকে যে লাইভে দেখতেছি, মানে এক তো হচ্ছে দারুণ মিষ্টি গায়ের রং, চমৎকার মুখের একটা আকৃতি, যেমন মুখের আকৃতি মানুষ দেখতে পছন্দ করে, আর ভীষণ রকমের মানে ভীষণ রকমের সৌন্দর্য চোখের গভীরতায়, শার্পেন একটা নাক, অনেক বেশি লম্বা না, বাট এই নাক না গুরু থুতু দেওয়া দরকার না, গুরুই লাগবে না, গুরু যত্ন করে তাকাচ্ছে। আর যেভাবে আবেগ দিয়ে বলতেছিলে যে আমাদের এইটা শেয়ার করে দেন, কেন দেরি করছেন শেয়ার করেন, আমি ওই জায়গায় থাকলে আমার আমার যেটা অ্যাক্টিভিটি হতো এখন সাথে সাথে মোবাইলটা তো শেয়ার করতাম, হ্যালো কে রফিক এটা শেয়ার করতে, এখনই জামিলকে বলিস, আরে শোন আমি বাইরে হলাম, আমি এখন যাচ্ছি কমলাপুর স্টেশনে, ওখানে মিনিমাম 100 লোক তো পাবোই, কারণ তা না বলছে আমাকে শেয়ার করতে হবে। এরকম জিনিস অ্যাভয়েড করার মানে আমার মনে হয় যে সৌন্দর্যের মানে এক্স্যাক্টলি টেস্টে প্রবলেম আছে, যারা শেয়ার করতে এখনো দেরি করতেছে বা দ্বিধান্বিত হচ্ছে। অ্যান্ড অফকোর্স মেয়েদেরও খুশি হওয়া উচিত এই কারণে, যেমন মিষ্টি করে কেউ বললে এর কথা তো আসলেই ফেলা যায় না, আমার মনে হয় শেয়ার অটোমেটিক্যালি বেড়ে যাওয়া উচিত। আর থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্স,
0: থ্যাংক ইউ।
1: আমি কি ব্যাখ্যা দিতে পারছি কেন দেখাচ্ছিল?
0: হ্যাঁ, বাট আমি একটু নার্ভাস ছিলাম, বাট ভালো লাগছে, কেউ একদৃষ্টিতে এরকম করে তাকিয়ে থাকলো, অনেকদিন পর আসলে কেউ তাকিয়ে থাকলো, থ্যাংক ইউ। আরে একবার আমি এই সুযোগটা নিব।
1: না আজকে পৃথিবীতে এটা চলতেছে যে কথা বলতে বলতে কথা আটকায় গেল না, যে ব্লাস্ট করতেছো না, তার মানে তোমার মধ্যে যে একদম একদম প্রাকৃতিক যে ব্যাপারটা এটা কোনোভাবেই নষ্ট হতে দাও, এরকমই থাইকো তুমি।
0: থ্যাংক ইউ,
1: অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আমাদের গেস্টকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে।
0: আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
1: আছি ভালো, অভিনয় করব না আমি আগে থেকে জানি, ওর নাম তিন্নি। তিন্নি হাইট কত?
0: 5'5"
1: তো তুমি তো একই সাথে এই মর্তলোকের এবং মহাকাশের খবর জানতে পারো, আর মহাকাশের এনভায়রনমেন্ট কেমন এমন, আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ ইটস এ বিগ হাইট না?
0: ইয়া, বাট আমাদের থেকেও এখন অনেক মেয়েরাই আমি দেখি যে হাইট আছে ভালোই, আলহামদুলিল্লাহ।
1: ওকে, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ, আমরা শুনতে চাই তোমার জীবনের কথা।
0: অ্যাকচুয়ালি আমার জীবনের কথাটা হচ্ছে ওই যে থাকে না যে বিড়াল থেকে বাঘ হয়ে বাঘিনী হয়ে যাওয়ার যে গল্পটা, ওইটাই আসলে আমার জীবনের গল্প। আমি হচ্ছে পুরান ঢাকার একটা মেয়ে, আমাদের হচ্ছে যৌথ ফ্যামিলি, যেহেতু পুরান ঢাকায় সবাই একটু কম পড়াশোনা করে বা হয়তো বা একটু আর্লি এজেই বিয়ে হয়ে যায়, সো আমারটা একটু ব্যতিক্রম ছিল, কারণ আমার বাবা হচ্ছে চাইতো যে আমি অনেক বেশি পড়াশোনা করি এবং আমার লাইফে ইন্টার লাইফে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার বাবা। আমার বাবা আমাকে ইউনিভার্সিটি
1: পুরান ঢাকার শুনে একটা কোশ্চেন করতে মন চাইছে, বি পারমিট, এখনো কি তোমরা সকালে নাস্তা করো যে তেহরি বা বিরিয়ানি দিয়ে?
0: এটা আসলে বলার ক্ষেত্রে বলা, আগে হয়তো বা এই জিনিসটা হতো, বাট এখন কিন্তু ভাইয়া অনেকেই এটা খায় না।
1: বাট আমি অবাক হই ওদের আসলে মানে কি বলবো, মানে ফুড যে নেয় এবং সেই অনুযায়ী একদম ইউজড টু হয়ে যাওয়া এই কালচারের সাথে,
0: আমাকে দেখলেও একটু বুঝতে পারে না। আমাদের আসলে ফুডের হ্যাবিটটা অনেক বেশি, যদি সকালেও না খাই প্রতি ফ্রাইডে তে আমাদের এটা লাগবে, বিরিয়ানি অর রিচ ফুড লাগবে। আমার বড় আপুর অনেক আগে বিয়ে হয়ে যায়, আমি হচ্ছে আমার তিন ভাইয়ের এক বোন বলতে গেলে, খুবই আদরের, এবং খুবই আম্মু যেটা হতো যে আমার আম্মা একদম আমার ফ্রেন্ড ছিল, এরকম। সো আম্মু কলেজে নিয়ে যেত, কলেজে নিয়ে আসতো, স্কুলে নিয়ে যেত, স্কুলে নিয়ে আসতো। ইন দ্য মিন টাইম আমার যখন আমি এসএসসি পরীক্ষা দিই, আমার লাইফে একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যেটা আসলে আমার ফ্যামিলি আমাকে দিয়ে কখনো মানে এটা পার্সপেক্টিভই ছিল, মানে ওনারা একসেপ্টই করে নিতে পারেনি যে আমাকে দিয়ে এই ঘটনাটা ঘটতে পারে। আমার পাশের বাসায় একজন ছিল, ছাদে আমরা আগেকার দিনে হতো যে পুরান ঢাকায় বিকেলবেলা সবাই ছাদে খেলতো, সেই সুবাদে যে যেটা হয় যে মজা করতে করতে একজনের সাথে হঠাৎ করেই বলে, নামটা বলবো না, যে ও তো ওর গার্লফ্রেন্ড। এটা থেকেই আসলে আমাদের প্রেমটা শুরু হয়। যেটা হয় যে যখন আমরা মানে খেলাধুলা করতাম, তো একদিন দুই দিন এরকম দুষ্টামি করতে করতে যেটা হতো যে আগে টেস্ট পেপার যেটা থাকতো এসএসসি পরীক্ষার সময়, তখন তো আসলে মোবাইল ছিল না, ওই টেস্ট পেপারে হচ্ছে আমরা দেখা যায় চিঠি আদান প্রদান করা হতো। সো এরকমই ওইখান থেকে আসলে আমাদের গল্পটা শুরু হয়। আগে তেমন দেখা হতো না, বাট পাশাপাশি যেহেতু বাসা ছিল, ওনার সাথে আমার দেখা হতো, কথা হতো, কলেজে গেলে একটু হয়তো বা একজন আরেকজনকে একই বয়সে ছিলাম। সো আমি যখন এটা যখন যেহেতু পাশাপাশি বাসা সবাই জেনে যায়, তখন আসলে আমার আম্মু আমার আব্বু এটা আমার থেকে এক্সপেক্টই করেনি যে আমার এত ভদ্র মেয়ে মাথা নিচা করে যায়, মাথা নিচা করে আসে। আর ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমাদের মতো ছিল না, সো কেউই পছন্দ করতো না, ইভেন আমার আম্মু তো একদমই পছন্দ করতো না, যেহেতু আম্মু আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আম্মু খুবই বলতো যে তুমি তোমার বন্ধুদের কথা বলো অথচ আমার মানে আমার কাছে তোমার কথাটা লুকাচ্ছ। সো এরকমই অনেকবার ধরাটরা খেলাম, তারপর মায়েরও খেলাম, যেহেতু পুরান ঢাকার ছিলাম অনেক মানে মায়ের খাইতো হইতো। সো ভাইয়ারা ছিল, ভাইয়ারা আবার একটু মানে খুবই ইয়া দেখাইতো যে তুমি কেন, ভাইয়াদের কাছেও মায়ের খাইতাম। সো এরকম জিনিসগুলো হতে হতে একটা সময় খুব হার্ডলি একটা ডিসিশন হয়ে যায় যে আমার বাসা থেকে ইন্টারের সময় আমার দেখাশোনা হয়ে যায় যে বিয়ে দিব এরকম একটা। আমার ভাইয়া বড় ভাই ইংল্যান্ডে থাকে, তখন থেকেই শুরু হয়। আর আমাদের পুরান ঢাকার মানুষরা হচ্ছে যে বাইরে থাকে তার মানে হচ্ছে ছেলে ভালো, বিয়ে এখনই দিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার। তো যখন ওনারা শুনতে পারে, মানে আমার যার সাথে রিলেশন ছিল তার মা ছিল, যে জানতে পারে যে আমার এরকম বিয়ে শাদী হয়ে যাবে, সো উনি আমাকে একদিন নিয়ে যে বসে একদম একটা আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি করে যেখানে ওনার ছেলেকে আমার বিয়ে করতে হবে এরকম একটা ভাই। সো আমিও তখন বয়স কম ছিল, অ্যাকচুয়ালি আমি আসলে হুট করেই বিয়ে একটা ডিসিশন নিয়ে নেওয়া হয় আর কি। সো কোর্টে যে বিয়ে হয়, সো না বাসার কেউ জানে না, আমি ইউনিভার্সিটির কথা বলে বের হই। ইভেন সেদিন আসলে আমার কোনো আবেগই কাজ করে না, ইভেন আমি যখন সাইন করছিলাম আমার কোনো কিছুই কাজ করতেছিল না, মানে কোনো আবেগই মানে আমার কোনো মনেই হচ্ছিল না আমার কিছু হচ্ছে। বাট ওনারা যারা ছিল ওনাদের সাইডের থেকে ওনারা খুব মানে হ্যাপি ছিল যে না যেটা চেয়েছিলাম ওটা হয়ে গেছে, এরকম টাইপের একটা কিছু ছিল।
1: তো তোমার বেস্ট ফ্রেন্ড তোমার মায়ের কথা মাথায় আসতেছিল না?
0: অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলি আমার কারো কথা তখন মাথায় আসতেছিল না, এবং যখন মনে হইতো যে ওর বিরুদ্ধে কেউ কথা বলতেছে তখন সবাইকে আমার বিষ মনে হইতো, এরকম মনে হইতো। সো এরকম হইতে হইতে যেটা হলো যে আমাদের এরকম বিয়ে হলো, আর তখন তো এত মোবাইল ছিল না, তখন এরকমও হইতো যে একজন আরেকজনের হাত ধরে যাব, এর কেউ দেখবে, এটা অনেক কিছু, মানে বাসায় এসে আবার বলবে, মার দিবে, মানে এটা এই ভয়ে না দেখাও হইতো না, দেখা যায় যে এক মাস দুই মাস এরকম এরকম করে করে নয় মাস চলে গেল। সো আমাদের যে কাজিন আমার যে চাচাতো বোন, ও আবার দেখা যায় যে আমাদের কথাটা জানতো, থাকে না যে সয় সম্পত্তি নিয়ে একটা ঝগড়া হয়, সো ওইটার মধ্যেও আমার কথা বলে দিল, আপনার কি জানেন ওর
1: প্রতিশোধ নেওয়া
0: গেছে। হ্যাঁ, কিন্তু ও কিন্তু আবার আমার যার সাথে রিলেশন ছিল তারই আবার বন্ধুকে বিয়ে করছে, আমারই কাজিন, সে আগে বিয়ে করে নিছে তারপর আমার কথাটা ফ্লাশ করে দিছে। তো বাবা মা আসলে এত শকড হয়েছে, আমার আম্মু এত শকড হয়েছে, তো আমার বোনের বাসার থেকেই আমাকে একদিনে এক কিসে যে ছেলেকে ডাক দিয়ে নিয়ে এসো, ওর মাকে ডাক দিয়ে নিয়ে এসো, তোমাকে দিয়ে দিব, আমাকে আর বাসাই নেয় নেই। ওই বাসা থেকেই আমাকে আসলে ওনাদের বাসায় নিয়ে গেল। সো তার আগে শুনতাম যে তাদের অনেক কিছু আছে, অ্যাটলিস্ট ঢাকায় থাকার মতো একটা বাসা আছে বা এরকম। তারপর আমাকে নিয়ে গেল, এক কাপড়ই নিয়ে গেল, আমি আগের থেকে কিছু কথাটা ফ্লাশ করে দিছে। তো বাবা মা আসলে এত শকড হয়েছে, আমার আম্মু এত শকড হয়েছে, তো আমার বোনের বাসার থেকেই আমাকে একদিনে এক কিসে যে ছেলেকে ডাক দিয়ে নিয়ে এসো, ওর মাকে ডাক দিয়ে নিয়ে এসো, তোমাকে দিয়ে দিব, আমাকে আর বাসাই নেয় নেই। ওই বাসা থেকেই আমাকে আসলে ওনাদের বাসায় নিয়ে গেল। সো তার আগে শুনতাম যে তাদের অনেক কিছু আছে, অ্যাটলিস্ট ঢাকায় থাকার মতো একটা বাসা আছে বা এরকম। তারপর আমাকে নিয়ে গেল, এক কাপড়ই নিয়ে গেল। আমি আগে থেকে কিছু কেনাকাটা করতাম, করে করে ওকে দিয়ে দিতাম, আবার ওদের বাসায় নিয়ে যেয়ে রাখতাম।

0: You're listening to Dhaka FM 90.4.
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।